আকাশবাণী কৈলাসহর, আজ বুধবার, 21শে শ্রাবণ, 1948 শকাব্দ, 16ই শ্রাবণ, 1433 বঙ্গাব্দ, 12ই আগস্ট, 2026 খ্রিস্টাব্দ। স্টুডিওর ঘড়িতে 5:56 হয়ে 55 সেকেন্ড। শুরু হলো আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টসে এবং নিউজ অন এআইআর এপে।

আকাশ পানি কৈলাসহর। এবারে অমৃতবাণী অনুষ্ঠানে শুনবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা থেকে পাঠ।

প্রথমবার কলিকাতায় আসিবার সময় শিয়া খালায় শালিকার বাঁধ রাস্তায় উঠিয়া বাটনা বাটা শিলের মতো একখানি প্রস্তর রাস্তার ধারে পোতা দেখিতে পাইলাম। কৌতূহলাবিষ্ট হইয়া পিতৃদেবকে জিজ্ঞাসিলাম, বাবা, রাস্তার ধারে শিল পোতা আছে কেন? তিনি আমার জিজ্ঞাসা শুনিয়া হাস্যমুখে কহিলেন, ও শিল নয়, উহার নাম মাইলস্টোন। আমি বলিলাম, বাবা, মাইলস্টোন কি? কিছুই বুঝিতে পারিলাম না। তখন তিনি বলিলেন, এটি ইংরেজি কথা। মাইলস্টোনের অর্থ আদ ক্রোশ, স্টোন শব্দের অর্থ পাথর। এই রাস্তার আদ আদ ক্রোশ অন্তরে এক একটি পাথর পোতা আছে, উহাতে এক দুই তিন প্রভৃতি অঙ্ক খোদা রহিয়াছে। এই পাথরের অঙ্ক ১৯, ইহা দেখিলেই লোকে বুঝিতে পারে এখান হইতে কলিকাতা ১৯ মাইল, অর্থাৎ 9.5 ক্রোশ। এই বলিয়া তিনি আমাকে ওই পাথরের নিকট লইয়া গেলেন। নামতায় একের পিঠে নয় ১৯ ইহা শিখিয়াছিলাম। দেখিবা মাত্র আমি প্রথমে এক অঙ্কের তৎপরে নয় অঙ্কের উপর হাত দিয়া বলিলাম, তবে এটি ইংরেজির এক আর এইটি ইংরেজির নয়। অনন্তর বলিলাম, তবে বাবা, ইহার পর যে পাথরটি আছে তাহাতে 18, তাহার পরটিতে 17, এইরূপে ক্রমে ক্রমে এক পর্যন্ত অঙ্ক দেখিতে পাইব। তিনি বলিলেন, আজ 2 পর্যন্ত অঙ্ক দেখিতে পাইবে। প্রথম মাইলস্টোন যেখানে পোতা আছে আমরা সেদিক দিয়া যাইব না, যদি দেখিতে চাও একদিন দেখাইয়া দিব। আমি বলিলাম, সেটি দেখিবার আর দরকার নাই, এক অঙ্ক এইটিতেই দেখিতে পাইয়াছি। বাবা, আজ পথে যাইতে যাইতেই আমি ইংরেজির অঙ্কগুলি চিনিয়া ফেলিব। এই প্রতিজ্ঞা করিয়া প্রথম মাইলস্টোনের নিকটে গিয়া আমি অঙ্কগুলি চিনিতে আরম্ভ করিলাম। মনবের চটিতে দশম মাইলস্টোন দেখিয়া পিতৃদেবকে সম্ভাষণ করিয়া বলিলাম, বাবা, আমার ইংরেজি অঙ্ক চিনা হইল। পিতৃদেব বলিলেন, কেমন চিনিয়াছ তাহার পরীক্ষা করিতেছি। এই বলিয়া তিনি নবম, অষ্টম, সপ্তম এই তিনটি মাইলস্টোন যথাক্রমে দেখাইয়া জিজ্ঞাসিলেন। আমি এটি 9, এটি 8, এটি 7 এই রূপ বলিলাম। পিতৃদেব ভাবিলেন, আমি যথার্থই অঙ্কগুলি চিনিয়াছি, অথবা 9-এর পরে 8, 8-এর পর 7 বলিতেছি। যাহা হোক, ইহার পরীক্ষা করিবার নিমিত্ত কৌশল করিয়া তিনি আমাকে ষষ্ঠ মাইলস্টোনটি দেখিতে দিলেন না। অনন্তর পঞ্চম মাইলস্টোনটি দেখাইয়া জিজ্ঞাসা করিলেন, এটি কোন মাইলস্টোন বলো দেখি। আমি দেখিয়া বলিলাম, বাবা, এই মাইলস্টোনটি খুদিতে ভুল হইয়াছে, এটি 6 হইবেক, না হইয়া 5 খুদি আছে। এই কথা শুনিয়া পিতৃদেব ও তাঁহার সমভিব্যাহারীরা অতিশয় আহ্লাদিত হইয়াছেন, ইহা তাহাদের মুখ দেখিয়া স্পষ্ট বুঝিতে পারিলাম। বীরসিংহের গুরু মহাশয় কালীকান্ত চট্টোপাধ্যায়ও এই সমভিব্যাহারে ছিলেন। তিনি আমার চিবুকে ধরিয়া, বেশ বাবা, বেশ, এই কথা বলিয়া অনেক আশীর্বাদ করিলেন এবং পিতৃদেবকে সম্বোধিয়া বলিলেন, দাদা মহাশয়, আপনি ঈশ্বরের লেখাপড়া বিষয়ে যত্ন করিবেন, যদি বাঁচিয়া থাকে মানুষ হইতে পারিবেক। যাহা হোক, আমার এই পরীক্ষা করিয়া তাহাদের সকলে যেমন আহ্লাদিত হইয়াছিলেন, তাহাদের আহ্লাদ দেখিয়া আমিও তদনুরূপ আহ্লাদিত হইয়াছিলাম।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা থেকে পাঠ শুনলেন অমৃতবাণী অনুষ্ঠানে আকাশবাণী কৈলাসহর। এবারে শুনবেন ভক্তিগীতি।

আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর। জানিয়ে দিচ্ছি আজকের এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল সাতটায় সুপ্রভাত, 7:10 ভক্তিগীতির অনুষ্ঠান ভক্তিসুধা, 7:25 আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, 7:35 এবং 7:40 যথাক্রমে স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:45 শুনতে পাবেন রবীন্দ্রসঙ্গীত একই শিল্পীর কণ্ঠে। সকাল 8:00 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে সমাচার প্রভাত, 8:15 সকালের সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। সকাল 8:30 আকাশবাণীর শিলং কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। সকাল 8:40 শুনতে পাবেন আধুনিক গান। সকাল 9:00 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি এবং হিন্দি সংবাদ রিলে করে শোনানো।

সুরের ভেলা, লাইভ ফোন ইন অনুষ্ঠান সকাল ১১টায়। বেলা ১২:০৫ শুনতে পাবেন লোকগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে, ১২:৩০ রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে, একটাই আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে। ১:০৫ শুনতে পাবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রমালা। ১:৩০ আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। ১:৪০ ককবরুক গান, দুটোই আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। ২:১৫ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান মনসামঙ্গল, ২:৩০ তিনটেই আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে। ৩:০৫ ইংরেজি সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। ৩:১০ বিবিধ ভারতী অনুষ্ঠান আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। সন্ধ্যে ৬টায় ঘর গৃহস্থির আসর, ৬:৩০ মনসা মঙ্গল। ৭টায় আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে ককবরুক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। ৭:৩৫ আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। ৭:৪৫ এবং ৭:৫৫ যথাক্রমে ককবরুক এবং স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। ৮:০৫ শুনতে পাবেন রাগ প্রধান গান, মিক্স মেলোডিস ৮:৩০। ৯টায় আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। ৯:১৫ লোকগীতি, শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান ৯:৩০। ১০টায় আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। ১০:১০ শুনতে পাবেন নজরুল গীতি। ১০:২০ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজিতে হিন্দিতে বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হবে। ১০:৩০ আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি এবং আবহাওয়ার বিজ্ঞপ্তি। ১০:৩৫ আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজকের এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলাসহর।

আকাশ পানি কৈলাসহর। এবারে রাম কেলি রাগে সেতার বাঁধন শুনবেন শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে।

রামকেলির আগে সীতার বাঁধন শুনলেন আকাশবাণী কৈলাসহর। এবারেই শুনবেন ভক্তিগীতির অনুষ্ঠান ভক্তিসুধা, শিল্পী মান্না দে।

0: মান্নাদের কণ্ঠে শুনলেন ভক্তিগীতি আকাশবাণী কৈলাসহর। এবারে আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ এবং পরে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।
1: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্যসভায় কেরলের নাম পরিবর্তন সংক্রান্ত বিল পেশ করবেন। লোকসভায় আজ খনি ও খনিজ সম্পদ উন্নয়ন ও নিয়ন্ত্রণ সংশোধনী বিল 2026 পেশ করা হবে। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ, এই নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই বলে স্পষ্ট বার্তা দিয়েছে বিদেশ মন্ত্রক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভালো সম্পর্ক রয়েছে বলে জানিয়েছে আমেরিকা। আলোচনার মাধ্যমে রাশিয়ার জ্বালানি তেলে কর সংক্রান্ত সমস্যার সমাধান সম্ভব বলে তারা আশাবাদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের আত্মজীবনী প্রকাশ করবেন। ডুরান্ড কাপ ফুটবলে আজ গ্রুপ ডির ম্যাচে নেরোকা রুংদায় পরস্পরের মুখোমুখি হবে। গ্রুপ বির ম্যাচে মোহামেডান স্পোর্টিং ইন্ডিয়ান আর্মির বিরুদ্ধে খেলবে। কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপে পুরুষদের সিনিয়র বিভাগের খেলায় করণ সিং এবং সেরজিন শান্তিমল ভারতকে সোনা এনে দিয়েছেন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্যসভায় কেরলের নাম পরিবর্তন সংক্রান্ত বিল পেশ করবেন। গতকাল এই বিলটি লোকসভায় পাশ হয়েছে। পাশাপাশি আজ রাজ্যসভায় জাতীয় সমবায় উন্নয়ন নিগম সংশোধনী বিল 2026 আলোচনা এবং পাশ করার জন্য উত্থাপন করা হতে পারে। গতকাল এই বিলটি লোকসভায় পাশ হয়েছে। বিলটির মূল লক্ষ্য হল জাতীয় সমবায় উন্নয়ন নিগম আইন 1962 সংশোধন করা। প্রস্তাবিত এই আইনের ফলে রাজ্য সরকারগুলি সমবায় উন্নয়নের কাজে যুক্ত কোনো সংস্থাকে নিগমের তহবিল থেকে অর্থ সাহায্য প্রদান করতে পারবে। পাশাপাশি নিগম সরাসরি কোনো সমবায় সমিতি বা সমবায়ে নিয়োজিত উন্নয়ন সংস্থাকে ঋণ ও অনুদানও প্রদান করতে পারবে। লোকসভায় আজ খনি ও খনিজ সম্পদ উন্নয়ন ও নিয়ন্ত্রণ সংশোধনী বিল 2026 পেশ করা হবে। সংসদে গতকাল ট্রাইব্যুনাল সংস্কার বিল 2026 পাশ হয়েছে। রাজ্যসভা গতকাল এই বিলে অনুমোদন দেয়। লোকসভা আগেই এই বিলটি পাশ করেছিল। আইন ও বিচার মন্ত্রী অর্জুন রাম

0: সনোয়াল আজ রাজ্যসভায় বিলটি উত্থাপন করেন। এই বিলের লক্ষ্য হল বিভিন্ন ট্রাইব্যুনালের কাজের পরিসর বৃদ্ধি করা, সেগুলির চেয়ারপারসন এবং সদস্যদের যোগ্যতা, নিয়োগ ও চাকরির শর্তাবলী নির্ধারণের পাশাপাশি ট্রাইব্যুনালগুলির প্রশাসন ও কার্যপদ্ধতির ক্ষেত্রে স্বাধীনতা, স্বচ্ছতা ও সামঞ্জস্য নিশ্চিত করা। এছাড়া এই আইনের মাধ্যমে একটি জাতীয় ট্রাইব্যুনাল কমিশন গঠনেরও প্রস্তাব করা হয়েছে। সুপ্রিম কোর্টের কোনো প্রাক্তন বিচারপতি অথবা হাইকোর্টের কোনো প্রাক্তন প্রধান বিচারপতি এর নেতৃত্ব দেবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল 2026 অনুমোদন দিয়েছেন। জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ আইন 1971 সংশোধনী হিসেবে গত মাসেই সংসদে বিলটি পাশ করেছিল। এই আইনের লক্ষ্য হল জাতীয় সঙ্গীত জনগণমনের মতো জাতীয় স্তোত্র বন্দে মাতরমকেও একই ধরনের আইনি সুরক্ষা প্রদান করা। রাষ্ট্রপতির সম্মতির ফলে বিলটি এখন আইনে পরিণত হয়েছে। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ, কোনোভাবেই এই সত্যের অন্যথা হবে না বলে ভারত স্পষ্ট জানিয়েছে। নতুন দিল্লিতে গতকাল সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রঞ্জিত জয়সওয়াল বলেন, সীমান্ত এলাকার বিষয়ে আলোচনার সময় ভারত সবসময় চীনের কাছে এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে।
1: অরুণাচল প্রদেশ ভারত কা এক অভিন্ন ও অবিভাজ্য হিসা হ্যাঁ, ইহ এক প্রকার সে এক স্বয়ং সিদ্ধ তথ্য ভি হ্যাঁ। कोई भी चीज इस निर्विवाद वास्तविकता को बदल नहीं सकता। भारत और चीन के बीच सीमावर्ती क्षेत्रों से जुड़े मामले में हमने हमेशा चीन के साथ चर्चाओं में यह बात पर जोर दिया है कि हम इन मुद्दों को बेहद गंभीर मानते हैं। द्विपक्षीय संबंधों के समग्र विकास के लिए सीमावर्ती क्षेत्रों में शांति और स्थिरता बनाए रखना बहुत आवश्यक है।
0: অন্য এক প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল পাক অধিকৃত জম্মু কাশ্মীর এবং পাকিস্তানের অন্যান্য অঞ্চলে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি আবারও তুলে ধরেন। সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তি বিষয়ক এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, এই চুক্তির বিষয়ে ভারতের জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার দৃষ্টিকোণ থেকে প্রভাব পর্যালোচনা করা হচ্ছে। ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাতের বিষয়ে শ্রী জয়সওয়াল জানান, ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দ্বিপাক্ষিক সফরের পাশাপাশি দিল্লিতে হতে চলা ব্রিক্স আউটরিচ অধিবেশনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্সিয়াল কাউন্সিলর পিটার নাভারো বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভালো সম্পর্ক রয়েছে। রাশিয়ার জ্বালানি তেলে কর সংক্রান্ত সমস্যার সমাধান আলোচনার মাধ্যমে সম্ভব হবে বলে তারা আশাবাদী। সম্প্রতি ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বহুমুখী ও সার্বিক ঘনিষ্ঠ সম্পর্ক আরও জোরদার করতে সচেষ্ট হয়েছে। উল্লেখ্য, গত 7 আগস্ট মার্কিন সেনেটে একটি বিল পাশ হয় যেখানে বলা হয়েছে ভারত ও চীন সহ যেসব দেশ রাশিয়া থেকে তেল ও গ্যাস আমদানি অব্যাহত রেখেছে, প্রয়োজনে সেই সব দেশের পণ্যের ওপর 100% পর্যন্ত শুল্ক আরোপ করতে পারবেন মার্কিন প্রেসিডেন্ট। এই প্রেক্ষিতে পিটার নাভারোর এই মন্তব্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে সাড়ম্বরে স্বাধীনতা দিবস উদযাপনের আহ্বান জানিয়েছেন। বিকশিত ভারত গড়ার লক্ষ্যে একযোগে সবাইকে এগিয়ে আসতে বলেন শ্রী মোদী। সমাজ মাধ্যমে এক ভিডিও বার্তায় দেশের সকলকে এই উদযাপনে সামিল হয়ে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য উদ্বুদ্ধ করেন প্রধানমন্ত্রী। হর ঘর তিরঙ্গা অভিযানের আওতায় সবাইকে নিজেদের বাড়িতে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলনের আবেদনও জানিয়েছেন প্রধানমন্ত্রী।
2: आइए 15 अगस्त को आन बान शान से मनाए, स्वतंत्र सेनानियों को श्रद्धांजलि दे, विकसित भारत का संकल्प ले, हर घर तिरंग, घर घर तिरंग, हर मन तिरंग, आइए हर घर पर तिरंगा लहराइए।
0: এদিকে স্বাধীনতা দিবস উদযাপনের প্রাক্কালে দেশজুড়ে হর ঘর তিরঙ্গা কর্মসূচি ব্যাপক গতি পেয়েছে। দেশের জাতীয় ঐক্যের ভাবনায় সম্মিলিত উদযাপনে সামিল হতে সর্বস্তরের নাগরিকদের অনুপ্রাণিত করছে এই অভিযান।

80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এজন্য 14 আগস্ট সন্ধ্যে 7:35 জাতীয় সংবাদ রাত 8:00 সম্প্রচারিত হবে। ওই দিন সন্ধ্যে 7:00 ও 8:00 FM হেডলাইন্স এবং খেলার খবর বাতিল থাকছে। অন্যদিকে স্বাধীনতা দিবসের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লা প্রাকার থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। এজন্য স্বাধীনতা দিবসের দিন সকাল 7:35 স্থানীয় সংবাদ শোনা যাবে 9:15 খবরের পর। ওই দিন 7:25 জাতীয় সংবাদ এবং 7:00, 8:00 ও 9:00 FM হেডলাইন্স সম্প্রচারিত হবে না। একই সঙ্গে জেলা চিঠিও বাতিল থাকবে, সম্প্রচারিত হবে না 10:00 সংবাদও। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স চ্যানেলে এআইএন নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের আত্মজীবনী ট্রাম্প অব দ্য ইন্ডিয়ান রিপাবলিক মাই লাইফ

মাই স্ট্রাগল প্রকাশ করবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ার কথা রয়েছে। প্রাক্তন রাষ্ট্রপতির এই আত্মজীবনীতে তাঁর জীবনের নানা অভিজ্ঞতা, লড়াই, কৃতিত্বের কথা উঠে এসেছে। উত্তরাখণ্ডে বর্ষার মৌসুম অব্যাহত থাকলেও তীর্থযাত্রীদের যথেষ্ট উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে দ্বিতীয় পর্যায়ে যাত্রা শুরুর সাথে সাথে নির্বিঘ্নে এগিয়ে চলেছে চারধাম যাত্রা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা দুর্গম পার্বত্য পথে যাত্রা করে কেদারনাথ ও বদ্রীনাথ ধামে পুজো দিতে পৌঁছাচ্ছেন। শ্রী বদ্রীনাথ কেদারনাথ মন্দির কমিটির চেয়ারম্যান হেমন্ত দ্বিবেদী জানিয়েছেন, বর্ষার বৃষ্টির মধ্যেও তীর্থযাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মহারাষ্ট্রের গড়চিরোলি জেলায় সাপের কামড়ে তিন ছাত্রীর মৃত্যুর ঘটনায় একটি সরকারি সাহায্যপ্রাপ্ত আবাসিক স্কুলে লাইসেন্স বাতিলের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীশ। আজ মুম্বাইয়ে মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। রাজ্যের আদিবাসী উন্নয়ন মন্ত্রী অশোক উইকে এই বৈঠকে রবিবার গভীর রাতে গড়চিরোলি জেলার জাপতালে গ্রামে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য দেন। মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী এন উৎসাল সেদেশের দর্ণগভী প্রদেশে অবস্থিত তেল শোধনাগার প্রকল্পে সহায়তা করার জন্য ভারতকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি গতকাল ওই প্রকল্পটি নির্মাণ কাজ পরিদর্শন করেন। তার সঙ্গে ছিলেন মঙ্গোলিয়ার সড়ক ও পরিবহন মন্ত্রী বি দেলগের সাইখান, অর্থমন্ত্রী জেড মেন্দা সাইখান, দর্ণগভীর গভর্নর ও বাজারগাল সহ সরকারের শীর্ষ আধিকারিকরা। বেলুচিস্তানে বন্যা কবলিত পরিবারগুলির জন্য বরাদ্দকৃত বিপুল পরিমাণ অর্থ পরিকাঠামো নির্মাণ প্রকল্প সরিয়ে নেওয়ার বিষয়ে পাকিস্তান সরকারের সিদ্ধান্ত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্বব্যাংক। তারা সতর্ক করে বলেছে, এই পদক্ষেপ দরিদ্র পরিবারগুলির দারিদ্র্য আরও বাড়িয়ে দিতে পারে এবং তাদের সমস্যায় বাড়িয়ে তুলতে পারে। শক্তিশালী ভূমিকম্প বিধ্বস্ত পশ্চিম কলম্বিয়ায় মৃতের সংখ্যা 250 ছাড়িয়েছে। এখনও 3,000-এর বেশি মানুষ নিখোঁজ। ধ্বংসস্তূপের চলায় চাপা পড়া ব্যক্তিদের উদ্ধার করা হলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফুটবলে গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে গতকাল 135তম ডুরান্ড কাপের গ্রুপ এফের শেষ ম্যাচে এফসি ওয়ানকে 3-1 গোলে হারিয়ে নর্থ ইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাব কোয়ার্টার ফাইনালে উঠেছে। গ্রুপ পর্বে তিনটি ম্যাচে তিনটিতেই জয় পেয়ে গ্রুপ এফ চ্যাম্পিয়ন হয়েছে হাইল্যান্ডার্সরা। অন্যদিকে ডুরান্ড কাপ অভিষেকে মরশুমে 3 ম্যাচ থেকে 3 পয়েন্ট সংগ্রহ করেই অভিযান শেষ করল এফসি ওয়ান। অন্যদিকে শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে গ্রুপের অপর ম্যাচে নংসেক এসএসসি মুম্বাই ফুটবল ক্লাবকে 7-0 গোলে হারিয়ে দিয়েছে। আজ গ্রুপ ডির ম্যাচে ইম্ফলের খুমান লাম্পাক মেন স্টেডিয়ামে বিকেল 4টায় নিরোকা রেংদাই ফুটবলের ক্লাবের মুখোমুখি হবে। গ্রুপ বির ম্যাচে কলকাতার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে মোহামেডান স্পোর্টিং ইন্ডিয়ান আর্মির মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধে 7টায়। নাইজেরিয়ার লাগোসে অনুষ্ঠিত কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের পদক জয়ের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। সোমবার প্রতিযোগিতার প্রথম দিন ভারতীয় ফেন্সাররা 17টি পদক জয় করার পর গতরাতে পুরুষদের সিনিয়র বিভাগের ইভেন্টে করণ সিং এবং সেরজিন শান্তিমোহন ভারতকে সোনা এনে দিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যসভায় কেরলের নাম পরিবর্তন সংক্রান্ত বিল পেশ করবেন। লোকসভায় আজ খনিজ ও খনিজ সম্পদ উন্নয়ন নিয়ন্ত্রণ সংশোধনী বিল 2026 পেশ করা হবে। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ, এই নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই বলে স্পষ্ট বার্তা দিয়েছে বিদেশ মন্ত্রক। খবর এখানে শেষ হলো। পরবর্তী সংবাদ, স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। কমনওয়েলথ গেমসে জুডোতে ভারতের হয়ে প্রথমবার স্বর্ণপদক জয়ী কৃতি ক্রীড়াবিদ অস্মিতা দে আজ রাজ্যে আসছেন। দুপুরে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের পক্ষ থেকে অস্মিতা দেকে সম্বর্ধনা জানানো হবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা উপস্থিত থাকবেন বলে কথা রয়েছে। অস্মিতা দে আজ তাঁর নিজের গ্রাম বেলোনিয়ার সোনাইছড়িতে যাবেন। দক্ষিণ জেলা প্রশাসনের পক্ষ থেকেও তাকে সম্বর্ধনা দেওয়া হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল 2026 সম্মতি দিয়েছেন। সংসদে গত মাসে 1971 সালের জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ আইন সংশোধন করে বিলটি পাশ হয়েছিল। এই আইনের লক্ষ্য হল জাতীয় সঙ্গীত বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীত জনগণমনের মতোই একই বিধিবদ্ধ সুরক্ষা দেওয়া। রাষ্ট্রপতির সম্মতির পর বিলটি আইনে পরিণত হয়েছে। দেশজুড়ে পঞ্চায়েতিরাজ প্রতিষ্ঠানগুলিতে ডিজিটাল প্রশাসন আরও শক্তিশালী করতে কেন্দ্রীয় পঞ্চায়েতিরাজ মন্ত্রক ই পঞ্চায়েত মিশন বোর্ডে প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পের আওতায় পঞ্চায়েতের ডিজিটাল পরিকল্পনা, বাজেট তৈরি, হিসাবরক্ষণ, অডিট, সম্পদ ব্যবস্থাপনা এবং পঞ্চায়েতের বিভিন্ন কার্যক্রমের নজরদারির সুবিধার্থে ই গ্রাম স্বরাজ ও অডিট অনলাইন তৈরি করা হয়েছে। অংশগ্রহণমূলক পরিকল্পনা প্রক্রিয়ার মাধ্যমে গ্রাম পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনা তৈরি করা হয় এবং তা ই গ্রাম স্বরাজ পোর্টালে আপলোড করা হয়। এছাড়াও অনলাইন পেমেন্ট এবং আর্থিক ব্যবস্থাপনার জন্য ই গ্রাম স্বরাজকে পাবলিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেমের সঙ্গে যুক্ত করা হয়েছে।

ভারতের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ন্যাট গ্রিড বা ন্যাশনাল ইন্টেলিজেন্স গ্রিড ব্যবহারে প্রথম স্থান অর্জন করেছে ত্রিপুরা। গতকাল পুলিশ সদর দপ্তর জানিয়েছে, অপরাধ শনাক্তকরণ, অপরাধীদের পরিচয় নির্ধারণ এবং তাদের গতিবিধি অবস্থান অনুসন্ধানে ন্যাট গ্রিডের কার্যকর ব্যবহারের জন্য রাজ্য পুলিশকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে। 80তম স্বাধীনতা দিবস উদযাপনকে সামনে রেখে গোমতী জেলায় হর ঘর তিরঙ্গা অভিযান ঘিরে গতকাল বিভিন্ন কর্মসূচি পালিত হয়। উদয়পুরের রাজর্ষি হলে তিরঙ্গা কনসার্ট ও প্রদর্শনীর সূচনা করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। অনুষ্ঠানে প্রায় 1000 মানুষ অংশ নেন। সকালে উদয়পুরে বর্ণাঢ্যের সাইকেল র্যালির আয়োজন করা হয়। পাশাপাশি করবুক মহকুমাতেও তিরঙ্গা র্যালি অনুষ্ঠিত হয়। আগরতলার গীতাঞ্জলি ট্যুরিস্ট গেস্ট হাউসে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, জলবায়ু অর্থায়ন ও কার্বন সিকুয়েস্ট্রেশন সম্ভাবনা নিয়ে গতকাল প্রথম স্টেক হোল্ডার সভা অনুষ্ঠিত হয়। ত্রিপুরা ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশনের উদ্যোগে এবং বিভিন্ন দপ্তর ও সংস্থার সহযোগিতা আয়োজিত সভায় পৌরোহিত্য করেন সুশাসন দপ্তরের সচিব কিরণ গিত্তে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ওএসডি পরমানন্দ সরকার ব্যানার্জি। সভায় 20টি সংস্থার বিশেষজ্ঞরা জলবায়ু অর্থায়ন, কার্বন বিপণন, অভিযোজন অর্থায়ন ও কার্বন ট্রেডিং নিয়ে মতামত তুলে ধরেন। টিবি মুক্ত ভারত অভিযানের অঙ্গ হিসেবে গতকাল সিপাহী জেলার জেলাশাসক কার্যালয়ে নিক্ষয় শিবির অনুষ্ঠিত হয়। জেলা পরিবার কল্যাণ আধিকারিক ডাক্তার দীপ কুমার দেববর্মা জানান, টিবি মুক্ত ভারত অভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন হাসপাতাল ও এলাকায় এ ধরনের শিবির ইতিমধ্যে হয়েছে। এবার বিভিন্ন সরকারি অফিসেও ধারাবাহিকভাবে শিবির করা হবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গোমতী জেলায় কৃতী পড়ুয়াদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়। উদয়পুরের রাজর্ষি গোমতী হলে গোমতী জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে গতকাল আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। আগরতলার প্রজ্ঞা ভবনে ইন্টিগ্রেটেড হেলথ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম IHMIS এর উপর গতকাল এক কর্মশালা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে সমন্বিত ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা বাস্তবায়নে পশ্চিম ত্রিপুরা জেলা রাজ্যের আদর্শ জেলা হিসেবে ঘোষিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল হেলথ অথরিটি CEO ডক্টর সুনীল কুমার বর্ণওয়াল। উপস্থিত অতিথিরা জানান, IHMIS এর মাধ্যমে হাসপাতাল থেকে উপস্বাস্থ্যকেন্দ্র ফ্রন্টলাইন স্বাস্থ্যকর্মীদের একক আন্তঃসংযোগযোগ্য ডিজিটাল ব্যবস্থায় আনা হবে। নেশামুক্ত দক্ষিণ ত্রিপুরা গড়ে তোলার লক্ষ্যে দক্ষিণ জেলা প্রশাসনের আহ্বানে গতকাল বিভিন্ন সরকারি দপ্তর, স্কুল ও কলেজে একযোগে প্রায় 100,000 মানুষ নেশামুক্তির শপথ গ্রহণ করেন। একসঙ্গে প্রায় 100,000 মানুষের শপথ গ্রহণের এই কর্মসূচি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। আজকের আকাশ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে।

আকাশবাণী আগরতলা, ককতমা পড়িব বিপূর্ণাদে বর্মা। রাষ্ট্রপক্ষ দ্রৌপদী মুর্মু ন্যাশনাল অনার অ্যামেন্ডমেন্ট বিল নই সাই নিচে দগ্ন গসিমং রেখা সংসদ থাংনাই তাল 1971 বিশিনি ন্যাশনাল অনার অ্যামেন্ডমেন্ট ক্যারং স্নামফিরই অ বিল পাস অংমানি অ ক্যারংনি নাহার মুং বাক অংখা বসং রচাপমুং বন্দে মাতরমন বসং রচাপমুং জনগণ মনা হাইন রায়তারকজা খাতিমুং রনা রাষ্ট্রপক্ষনি গসিমুংনি আগুলো অ বিল ক্যারংক সেলাইজাখা নই সাই নৈচি ব্রী বিশিনি ফেব্রুয়ারি ও প্রধানমন্ত্রী সূর্যগড় মুফত বিজলি যোজনা চেংজাকমানি উলনিসিমি খুং বাচি সাইনি গবং নুখুং অ সেপমানি তঙ্গুহনি শাখা কেন্দ্র হাপাং কেন্দ্রনি রিনিউবল এনার্জি মন্ত্রী প্রহ্লাদ যোশী মিয়া লোকসভা ও অকক্ষুম নরখা ব শাখা অ সামংবতাংনি বিশিং হাকতর গনাঙ্গই কেন্দ্রনি রাংনি চুবাচু রমা ব তাবুকশাক জরা খক নৈচি চার সাই রুচাকনি গবং রাং ইয়াফারজাখা হা কতরনি বেবাক বেরামনি লুকুরকনি মানজাক মুংবাই হর ঘর তিরঙ্গা সামুংবতাং সাসাউই বাচাওয়ান হনে শাকা হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডি নালু সিপাহীজলা হাঙ্ক নাইকলফাং হাবানকনি নখলাও মিয়া তিরঙ্গা কনসার্ট চেঙ্গি অকক ন শাকা ব হা কতর্ন হামজাগৈ বেবাক নগ হাবানগ তৈ বানিয়া মথাও বসংনি বানাতি সাবুই হর ঘর তিরঙ্গা সামুংবতাঙ্গ মানজাকনানি কবক মুংনা রেখা লুকুরকনি বখাগ পান্ডাও মানজাকা সিপাহীজলা জিলা পরিষদনি কাশকুজক সুপ্রিয়া দাস দত্ত হাঙ্ক নাইকলফাং ডক্টর সিদ্ধার্থ চিফ জাসওয়াল ইয়াকবরা হাঙ্ক নাইকলফাং সুভাষ দত্ত তে পুলিশ সুপার বিজয় দেব বর্মা আকর্ষণ কমনওয়েলথ গেমস জুদু ও রাংচাক মেডেল মানে কপ্লাইংনাই অস্মিতা দে তিনি

0: হাস্তেও ফায়ানো দিনে দি বড় আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন থংতাই শিকলা হামক্রাই নাইখুনে বখাক্তই সংসাজাক পান্ডাও অস্মিতা দেন বরম ইয়াফার জাগানো পান্ডা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা মানজাকানী ককটঙ্গ অস্মিতা দেবী বাই থাকি কামি বিলোনিয়া সুনাইশরীও থাঙ্গানো সালগ্রাহাঙ্ক নাইকল ফাঙনে বখাক্তই বন বরম ইয়াফার জাগানো বেড়াইখিরি মন্ত্রী সুশান্ত চৌধুরী তৈদুল মুম্বাই মিয়া তাংনকতর ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন তৈদুল মুম্বাই ককলাম সালাইমা সংসার জাখা ককলাম সালাইমাও হাস্তে বেড়াইখিরি স্নামখরনি হামক্রাইনগী জুদা জুদা নাংকুকমা ককচং মং নাহার জাখা বেড়াইখিরি মন্ত্রী সাকা ত্রিপুরা বেড়াইখিরি ন কুচুগ তিসানাও হাপাং কগ্রজাক তে অ নাহার মংন তৈ সাকারী সামং তাঙ্গী টঙ্গু বিশ্ব ব্যাংক তে এশীয় হামক্রাই ব্যাংকি চুবা চুবাই বেড়াইখিরি হামক্রাইও জুদা জুদা তাংবতাং সামং তাংজাগী টঙ্গু হুনি শাখা বেড়াইখিরি মন্ত্রী খকাইয়া কাকজাক ভারত সামং বুথাংনি বখাগ মিয়া সিপাহীজলা হাঙ্কর হাবানগ নিখয় শিবির সংসার জাখা শিবির এক্সরে নকবই জুদা জুদা সাক হামচেরি নাইজাখা তেই নাংমনি বিথি বেড়াই বাকজাখা হাঙ্কর নুকুং হামক্রাই অফিসার ডক্টর দীপ কুমার দেব বর্মা সাকা খকাইয়া কাকজাক ভারত অভিযাননি বখাগ হাঙ্করনি জুদা জুদা সাক হামনকতেই আমচাইয় শিবির সংসার জাগৈ টঙ্গ ভারতনি বেবাক হাস্তে তাই কেন্দ্রবাই নাইকলজাক আমচাইরকনি বিশৃঙ্গ নেটগ্রিড সামঙ্গ ফনাংমাও পুইলা থাইমানখা ত্রিপুরা মিয়া পুলিশ সদর নাইখুংনি বখাক্তই সাজাখা নেটগ্রিডনি কাহামকোক সামং ফনাংমানরগৈ হাস্তে পুলিশ অবরম রোজাখা জং ফেরাংনি বিল নতৈ মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা নাংমানী ককচংমুং নাহারানো হই সাকা জং ফেরাং মন্ত্রী রতন লাল নাথ মিয়া তাং কতর ককতুমা থুমনাই রকনি থুম ব সাকা জং ফেরাংনি সেপ কাহামকুক খাইনা তেই স্রাই স্রাই খাইনা ও সেপ নাহানাই রকনো স্মার্ট মিটার রোজাগৈ টঙ্গ সেপ নাহানাই রক স্মার্ট মিটার বাই থাকি জং ফেরাং সামুগ ফনাংমা নাই মানানো ব কক শিলচাবই সাকা স্মার্ট মিটার নতৈ কেবেংনাই বদল রক এরেং কক পিরৈ টঙ্গ আগরতলা প্রজ্ঞা ভবন ইন্টিগ্রেটেড হেলথ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম নতৈ মিয়া ফরংমং সামংবতাং সংসার জাখা আবুনি লগে ডিজিটাল কাহামকুক সেপ মুখথাং খাইমাও সালথাং ত্রিপুরা হাঙ্গর ন হাস্তে আদর্শ হাঙ্গর এবার মডেল ডিস্ট্রিক্ট হেনে পান্ডাতেই চেঙ্গের জাখা পান্ডাবো নারওয়াই ইঙ্গি মানজাখা ন্যাশনাল হেলথ অথরিটি সিইও ডক্টর সুনীল কুমার বনওয়াল সাকহাম তাঙ্করা কিরণ গীতে ন্যাশনাল হেলথ অথরিটি ডেপুটি সেক্রেটারি ডক্টর শৈলেশ কুমার যাদব আকসং ফিল চার্চি ইয়কমা মানমা সাল পালাইমা নরগৈ বস্কাং তনি গুমতি হাঙ্গর হর ঘর তিরঙ্গা সামং বুতাং নকিতিঙ্গৈ জুদা জুদা সামং বুতাং ইয়াগনাহার জাখা উদয়পুরনি রাজর্ষী হল তিরঙ্গা কনসার্টে ফুনুক মুগ্ন চেঙ্গে রেখা রাংমন্ত্রী প্রণজিৎ সিনহা রায় পান্ডা খরক সা সাই লুকুরক মানজাখা লং ট্রাইবেলি বখাক্সতে ধুমাসরা হকু তৈসা হাপাংনি ইংলিশ মিডিয়াম রংনকলাও বস্কাং নৈচি সিনি আগর সালমারি নিসিমি নৈচি চুকু সালমারি জরা চেংজাগানো হাস্তে বেরামনি উমর চি সিনি বিশিনি কাবাডি বাতাইলাইমুং চলাতে ব্রীরকনি অ বাতাইলাইমুঙ্গ হাস্তেনি কাইচার হাঙ্কর নিসিমি বদল দল চার খলাইয়েই চলাতে ব্রী বদল রক মানজাগানো তাবুক নবার্তিবারনি ককতুমা তিনি নখা কিচাসং মনাকজাক তঙ্গানো হাস্তে নিজ তহাঙ্কর ফেরাঙ্ক গুই বাতৈ বাউই মানুহনি হজাক মং রেখা নবার্তিবার নাইখং তিনি আগরতলাও সালনি সাকানি তুংমারি 35 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গৈ মানো আইচুক বুখাগ খামানি তুংমারি তংমানি 25 ডিগ্রি সেলসিয়াস ককব্রক বাই ককতুমা পরিমং তাবুক জরাতৈ অরণ পাইখা উলনি ককতুমা আওয়াই ইঙ্গানো সানজা দামসনি তামৈ সতী ব্রৈচিবাও
1: কলকাতা এবং আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর। এবারেই শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী রেজওয়ানা চৌধুরী, বন্যা।

আকাশবাণীর দিল্লি এবং শিলং কেন্দ্র থেকে সংবাদ রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর। এবারেই শুনবেন আধুনিক গান, শিল্পী বাবুল সুপ্রিয়।

আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে হিন্দি এবং ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলাসহর। এবারে বিবিধ ভারতী অনুষ্ঠান আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

এতক্ষণ শুনলেন মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্টজে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। স্টুডিও ঘড়িতে সময় সকাল 10:59 হয়ে 30 সেকেন্ড। অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হয়েছে লাইভ ফোন ইন সুরের ভেলা।

এই সময়টাতে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান শুনছেন, কাছের এবং দূরের সকল শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের লাইভ ফোন ইন। বন্ধুরা নিশ্চয়ই সবাই ভালো আছেন, আর আপনাদের ভালো লাগা এবং ভালো থাকা আমাদের প্রত্যাশা। আপনাদের ভালো সময়গুলোকে আরও প্রাণবন্ত করে নিতে হাজির হলাম আজকের সুরের বেলাতে। নিশ্চয়ই সবাই অধীর আগ্রহে বসে আছেন প্রিয় অনুষ্ঠানের জন্য, এবং হাতে মোবাইল নিয়ে অপেক্ষা রয়েছেন, ফোন করবেন এবং শুনবেন পছন্দের গান। সেই অপেক্ষামান প্রিয় বন্ধুদের আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। তো আর কথা নয়, দেরি নয়, ডায়াল করুন 03824295192 এই নম্বরে, শুনুন আপনার আজকের পছন্দের গান।

0: হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ, সুরেবেলা থেকে বলছি।
1: জি, আমি মা মা ডাক্তারুর রহমান কথা বলছি, ধুবড়ী আসাম থেকে।
0: কেমন আছেন?
1: দাদা ভালো, আপনি কেমন আছেন?
0: হ্যাঁ, মোটামুটি ভালো আছি।
1: আমি কুমার শানুর একটি গান শুনতে চাই, প্রিয়তমা মনে রেখো, এই শিরোনামে।
0: প্রিয়তমা মনে রেখো, তোর সঙ্গে কেউ আছেন?
1: আমি তো এখন ঘরে আছি, বাবা মা আছে, বোন আছে দুইটা।
0: আচ্ছা, ঠিক আছে।
1: ঠিক আছে, তাহলে তাহলে শুনিয়ে দিই।
0: ভালো থাকবেন।

0: हेलो हेलो, हाँ
1: हेलो
0: क्या बोलछेन? हाँ
1: हेलो
0: বলুন, শুনছি।
1: হ্যালো।
0: বলুন শুনছি, কে বলছেন?
1: আমি পিন্টু সিনহা।
0: আচ্ছা বলুন।
1: আমি একটা গান শুনতে চাই।
0: কোন গানটা?
1: আমার স্বপ্ন যে ছোটি হলো তা
0: আচ্ছা
1: হবে তো স্যার।
0: হ্যাঁ হবে। কেমন আছেন বলুন। হ্যালো,
1: হ্যালো,
0: কেমন আছেন?
1: আমি ভালো,
0: আচ্ছা
1: আপনি ভালো নেই
0: হ্যাঁ
1: স্যার?
0: হ্যাঁ ভালো ভালো, ঠিক আছে। আপনার গান পাঠিয়ে দিচ্ছি, শুনুন।
1: আচ্ছা আচ্ছা।

0: হ্যালো নমস্কার স্যার, আমি রাবেন তোষা কুমার ঠাকুরকে বলছিলাম। একটা গান শুনে যাবে, গান গানের লাইনটা হচ্ছে, আমি প্রেম করিলে কলঙ্কিত বলো, রাধা কৃষ্ণ প্রেম করলে কৃষ্ণ জেলা বলো, এই গান শুনে দেবেন। হ্যালো,
1: দেখছি
0: কবে গানছি স্যার?
1: দেখছি
0: হ্যাঁ, আমি প্রেম করিলে কলঙ্কিত বলো, রাধা কৃষ্ণ প্রেম করিলে কৃষ্ণ শিলা বলো, এই গান গান একটি আধুনিক গান। যারে নিয়েছেন প্রথম শুনবে।

0: মিনাকিবে দাদা, কথা শুনবেন, কিছু কথা আসবেন, রাত্রে শুনবেন, দাদা চোরা অমলি কাবুন, আর কুমার রাত্রে শুনবেন, আসবার ফারা দিবন, আসবার শুনবেন, আজ দেব না দাদা বরুণ চোর, ওরাল ব্রহ্মগণ, পশ্চিমবঙ্গ দিকে শুনবেন, লালন রাবি, আর শুনবেন বাল ফডিয়ান, আমার পানি খোলা আছে দাদা, তুমি পাশে রয়ে শুনছেন, সবার নিয়ে শুনবো আর কি।
1: অনেকটা গান বলতে পারবেন? এই মুহূর্তে
0: ও
1: গানটা শোনাতে পারছি না।
0: আচ্ছা,
1: অনেকটা গান বলুন,
0: স্বপ্নের দেখা কাজ কন্যা, এই গান গানি দিয়ে দিবেন,
1: কোনটা?
0: স্বপ্ন দেখা কাজ কন্যা।
1: স্বপ্নে দেখা রাজকন্যা।
0: হ্যাঁ হ্যাঁ, তোমার মিত্র গন্তে রেখা নাম হলো তম মিত্র কণ্ঠে, তুমি নাম হয়েছে সাগরিকা আর কি, তুমি নাম হবে।
1: শ্যামল মিত্রের কণ্ঠে।
0: হ্যাঁ,
1: আচ্ছা
0: স্বপ্ন দেখা রাজকন্যা।
1: আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি গান।
0: হ্যাঁ রাবি, নমস্কার।
1: নমস্কার।

0: হ্যাঁ স্যার, নমস্কার।
1: নমস্কার।
0: আমি সুমন মোহরি বলছি, আগরতলা থেকে।
1: আচ্ছা, কেমন আছেন?
0: ভালো আছে স্যার, আপনি ভালো আছেন?
1: হুম
0: অনেকদিন
1: হুম হুম
0: পর
1: হ্যাঁ হ্যাঁ
0: লাইন পেলাম, খুবই ভালো
1: হুম
0: ভালো লাগলো।
1: তো কি গান শোনাতে পারি আজকে?
0: স্যার আমি একটা গান শুনতে চাই,
1: হুম
0: ছবির নাম হলো গুরু দক্ষিণা,
1: হুম
0: আর গানটা হলো পৃথিবী হারিয়ে গেল মরু সাহারা। শুনতে পাচ্ছেন স্যার?
1: হুম হুম
0: আর যাদের নিয়ে শুনবো তাদের আমার বন্ধু আছে, অনুপ কুমার ভট্টাচার্য, প্রেমজিৎ চক্রবর্তী, আশুতোষ আছেন, আর এই মুহূর্তে যারা শুনছেন রেডিওর পাশে বসে আছেন তাদের সবাইকে নিয়ে শুনবো, আর আপনিও শুনবেন।
1: হুম ঠিক আছে, সবার জন্য পাঠিয়ে দিচ্ছি গান আপনার।

0: নমস্কার দাদাভাই।
1: নমস্কার,
0: আমি কুমারঘাট থেকে বুলটি দাস।
1: হুম,
0: দাদাভাই কেমন আছেন?
1: হ্যাঁ আমি ভালো আছি, আপনি কেমন আছেন?
0: হ্যাঁ দাদাভাই আমিও খুব ভালো আছি।
1: আচ্ছা,
0: দাদাভাই আমি একটি গান শুনবো, প্রতিদান,
1: হ্যাঁ
0: তোমরা পয়সা দিয়ে, আশাদির কোনটা দাদাভাই?
1: আচ্ছা,
0: আমার সঙ্গে শুনবেন আশুতোষ দাদাভাই, প্রেমজিৎ ভাই, অবিনাশ ভাই, লালন ভাই, বাদল ভাই। দাদাভাই আপনিও শুনবেন।
1: হুম, আমি তো শুনবই। ঠিক আছে, পাঠিয়ে দেবো গান।
0: নমস্কার দাদাভাই, ভালো থাকবেন।
1: নমস্কার, আপনি ভালো থাকবেন।

0: হ্যালো,
1: নমস্কার,
0: নমস্কার।
1: শুনতে পাচ্ছেন?
0: হুম হুম হুম শুনতে পাচ্ছি।
1: আমি শ্যামজিৎ চক্রবর্তী বলছি, অসম রাজ্যের শ্রীভূমি জেলা থেকে।
0: হুম
1: আর প্রথমে আপনাকে তো নমস্কার জানাতে হয়, যেহেতু আপনি এসেছেন অনুষ্ঠানে। আর তার সঙ্গে

0: এই মুহূর্তে যারা আমাদের আকাশবাণী কৈলাসহর শুনছেন সবাইকে নমস্কার। আর গান তো শুনবো দাদা, ভালো আছেন? আর এত গরম পড়েছে, রৌদ্রের তেজটা অনেক বেড়ে গেছে না আপনাদের দিকে আমাদের দিকে? একেবারে সমান ভাবে চলছে অনুষ্ঠান, শুনছি ভালো লাগছে। আর বিশেষ করে অনুষ্ঠান একটি কলাম শুনতে পারিনি, গিয়েছিলাম একটুখানি এখানে মুদিখানার দোকানে গিয়েছিলাম দালানকে। আসলে দেখুন, একটি গান শুনতে পেলাম, রেডিও চালিয়ে গিয়েছিলাম উঠানের মধ্যে, একটা চেয়ারের মধ্যে বসিয়ে রেডিওর উপর ছাতা বসিয়ে, যাতে রেডিওটা রোদ না লাগে। রেডিওর মধ্যে অনেক পার্টস রয়েছে না, সেইগুলো গলে যায় যদি মানে রোদ্রি টেনে যায়। একটা গান মানে খুব সুন্দর গান মানে দিয়েছিলেন, আমার খুব ভীষণ ভালো প্রিয় গান, যে সাতসাগর আছে নদী পার। আমি জিজ্ঞেস করেছিলাম আশুদাকে, তিনি বললেন যে রামেন্দ্র সুতা বন্ধু নাকি দিয়েছেন। যাই হোক, রামেন্দ্রবাবু খুব ভালো একটি গান দিয়েছেন অনুষ্ঠানে, ভীষণ ভালো লেগেছে শুনে আমার। বা রামেন্দ্র চাকমা মহাশয়কে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে দেখুন, রামেন্দ্র চাকমা খুব ভালো একজন শ্রোতা, ওনার পছন্দ খুব ভালো রয়েছে। তিনি হয়তো বা ঠিকঠাক ভাবে একটু কথা কথা বলতে পারেন না, হয়তো বা সেটা ঈশ্বরের ব্যাপার, ঈশ্বর দিয়েছেন ওনাকে, ঠিক না? এইভাবে আসলে আপনারা বুঝতে পারেন না, আমরাও বুঝতে পারি না, কিন্তু পছন্দ অবশ্য ভালো লাগে। হ্যাঁ, আজকে দাদা আমাকে গান শুনিয়ে দেবেন, যে ছবির নাম হচ্ছে রক্তলেখা। রক্তলেখা ছবির মধ্যে গানটি এরকম আছে, মন্দ কথা শুনুনি মন্দ কথা বলুনি, এরকম যেন আছে একটি গান, এই গানটি শুনিয়ে দেবেন। আর সত্যি কথা বলতে গেলে স্বাধীনতা দিবস তো এগিয়ে আসছে আমাদের, এবারে স্বাধীনতা দিবস আমাদের সবাই মিলে আমরা উদযাপন করবো 80তম। তাই তার মধ্যে দিয়ে আমাদের ভারতবর্ষে অলরেডি মানে হর গড় তিরঙ্গা যাত্রা অভিযান কিন্তু শুরু হয়ে গেছে 9 তারিখ থেকে, সেটা চলবে 17 আগস্ট পর্যন্ত। দেখুন, পেয়েছেন দাদা গান?
1: হ্যাঁ।
0: আসলে দেখুন, আমরা ভারতবর্ষ আমাদের একটি মানে কি বলবো আপনাকে, আমাদের তো বড় দেশ ভারতবর্ষ, একটি বিশাল দেশ। এই দেশে কিন্তু আমরা অনেক ধর্মের লোকেরা কিন্তু রয়েছি, অনেক ভাষাভাষীর লোকেরা রয়েছি, কিন্তু ভারত একটি আমাদের পরিচয় সবার, যে ভারতবর্ষ আমাদের মাতৃভূমি, আর ভারতবর্ষের সন্তান হচ্ছি আমরা সবাই, সব ধর্মের লোকেরা। তার জন্য যাতে সবাই হরগড় তিরঙ্গা যাত্রা অভিযানে যাতে সামিল হতে পারেন, ঠিক না, সেটি হওয়ার জন্য অনুরোধ করছি। কারণ গৌরবময় যাত্রা সেটি আমাদের ভারতবর্ষে, কারণ 80তম স্বাধীনতা দিবস আমরা উদযাপন করতে চলেছি, এবং বন্দে মাতরমের 500তম পূর্তি উপলক্ষে সেটি আমরা যাত্রার আয়োজন করেছি। আর যাদেরকে নিয়ে শুনবো, প্রথমে আমার সব থেকে আদরের দাদা কি বলবো, নূর দাসুন্দন। কারণ নূর দাসুন্দর কথা বলে একটা আলাদা একটা ইন্টারেস্ট আছে। তারপর রয়েছেন অনুপ কুমার ভট্টাচার্য, তারপর আশুতোষ দেবনাথ, অবিনাশ তেলি। অবিনাশ তেলিও ভালো শ্রোতা, মানে কি বলবো, গুড লিসেনার অবিনাশ বাবু। লালনবাবু, বাদলবাবু, অম্বলিকা, সুতপা, সঙ্গীতা, আর জহরদা। জহরদার তো আর মানে কি বলবো, আমাদের সঙ্গে তো না তুলনা হয় না, তিনি তো একজন একজন সিনিয়র শ্রোতা, গানের দখল রয়েছে। পেয়েছেন নুরদা গান? ও চালিয়ে দিন, চালিয়ে দিন, চালিয়ে দিন। আর তারপর পশ্চিমবঙ্গের যে সকল ভাই বোনেরা ফোন করেন, সবাইকে শোনার জন্য অনুরোধ করছি। আর সবাই শুনবে মিঠুন চক্রবর্তী বেঙ্গালুর থেকে, দর্শন থেকে দেবজিৎ দাস, আর বরুণ সূত্রধর্ম আছে। তিনি তো যোগাযোগ করছেন না আমার সঙ্গে কতদিন ধরে, জানি না কেন তিনি কি আমার উপর রাগটা করলেন না, ঠিক আছে, যদি রাগটা করে করেন তাহলে ছেড়ে দেওয়ার জন্য বলছি। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে নমস্কার। আর আসুদা আপনি ফোনে আসুন, অনুপদা আপনি ফোনে আসুন, কথা বলুন।
1: গান যাচ্ছে, শুনতে থাকুন।

0: হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ, শৈব্রা থেকে বলছি।
1: নমস্কার বাবাজি।
0: নমস্কার নমস্কার, কেমন আছেন?
1: আমি গোস্বামী বলছি। কেমন?
0: হুম হুম, চিনতে পেরেছি। কেমন আছেন বলুন।
1: সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন রইল। আর একটা গান শোনাবেন আজকে আমাকে?
0: হুম, বলুন।
1: আদেশ পড়িয়া উদার দিদার পাইছ নি, আদেশ করিয়া উদার দিদার

বন্ধুদের পছন্দের গানটি এই মুহূর্তে শোনাতে পারছি না। অন্য একটা গান পাঠিয়ে দিচ্ছি।

0: হ্যালো,
1: হ্যালো,
0: নমস্কার দাদা।
1: নমস্কার।
0: আমি হাওড়া পশ্চিমবঙ্গের ঝালঘর আমি কথা বলছি।
1: কেমন আছেন?
0: সবাই ভালো? হ্যাঁ
1: হ্যাঁ, আমি
0: ভালো আছি, আপনি ভালো আছেন?
1: হুম হুম ভালো আছি।
0: আমাকে গান শোনাবেন বাহাদুর ছু থেকে আমার কিনলে না এখনো।
1: দেখছি
0: এই গানটা দাদা দাদের কিনে শুনবো। বাদল খটিয়াল, দেবজিৎ দাস, শ্যামল চক্রবর্তী, বুল্টি দেহাই, আশু দেবনাথ, অনুপ কুমার ভট্টাচার্য, বিশ্বজিৎ পাল এবং সঞ্জীব।

0: পিতা রয়েছেন এবং এই মতে যারা শুনতেন সকল বন্ধুরা শুনল।
1: পাঠিয়ে দিচ্ছি, জ্ঞান শুনুন।
0: নমস্কার, ভালো থাকবেন।
1: হ্যাঁ, নমস্কার।

0: পড়তে গেছে জলমালাকার বলছি।
1: কেমন আছেন?
0: হ্যাঁ ভালো স্যার, আপনি তো ভালো আছেন? তো আজকে একটি গান শুনবো স্যার, এই গানটি লাইন এরকম, খুদার আরেক নাম কৃষ্ণ কেন গো, জলের অপর নাম পানি। এই গানটি শুনে দেবেন, আর আমার সঙ্গে শুনবেন শ্রী অনুপ কুমার ভট্টাচার্য রয়েছেন, সুতভা ভট্টাচার্য, আর এই মুহূর্তে আপনারা যারা কারিগরি সহযোগিতা বা এই মুহূর্তে যারা আপনাদের সবার সাহায্যে আমরা যে অনুষ্ঠানটা শুনতে পাচ্ছি সবাইকে নিয়ে শুনবো। যে কোনো শিল্পী হলে চলবে স্যার, মানে ওই গানটা হলে ভালো।
1: যে কোনো শিল্পীর গান শোনাতে পারি না আমরা?
0: আচ্ছা আচ্ছা আচ্ছা,
1: দেখছি, চেষ্টা করছি, তারপর অন্য একটা গান বলতে পারেন, আমি দেখছি।
0: আচ্ছা ঠিক আছে, তাহলে যে কোনো একটি লোকগীতি একটি গান মানে শুনিয়ে দেবেন বা আপনাদের পছন্দ মতো।
1: আচ্ছা ঠিক আছে,
0: তাহলে রাখছি স্যার, নমস্কার।

0: হ্যালো,
1: হ্যাঁ সোহেবলা থেকে বলছি,
0: নমস্কার স্যার।
1: নমস্কার, কে বলছেন?
0: আমি কৈলাসহর

শ্রোতা বন্ধুরা, কতার গানের মধ্য দিয়ে আমাদের আসরের সময় শেষ হয়ে এল, তো বিদায় নিতে হচ্ছে। যেতে যেতে আবারও সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের আসর থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নমস্কার। এতক্ষণ শুনছিলেন লাইভ ফোন ইন সুরের বেলা। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্জে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। এবারে জানিয়ে দিচ্ছি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। 12:05 শুনবেন লোকগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে, 12:30 রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। দিল্লি কেন্দ্রে হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে বেলা 1টায়। 1:05 চিত্রমালা অনুষ্ঠানে শুনবেন হিন্দি ছবির গান। আকাশবাণী কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে 1:30। 1:40 শুনবেন ককপরক গান। দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ সম্প্রচারিত হবে বেলা 2:15 শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। মনসামঙ্গল 2:30, 3টে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 3:05 ইংরেজি সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান শুনবেন 3:10। সন্ধ্যা 6টায় গড় গৃহস্থী, 6:30 মনসা মঙ্গল। আগরতলা কেন্দ্রে ককপরক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে সন্ধ্যা 7টায়। 7:35 কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। আগরতলা কেন্দ্রে ককপরক সংবাদ 7:45, 7:55 স্থানীয় বাংলা সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। আট:05 শুনবেন আধুনিক গান, মিশ্র গানের আসর 8:30। 9টায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ সম্প্রচারিত হবে, লোকগীতি শুনবেন 9:15। 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। 10টায় কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, 10:10 শুনবেন নজরুল গীতি। 10:20 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ সম্প্রচারিত হবে। রাত 10:30 জানিয়ে দেওয়া হবে আগামীকালের অনুষ্ঠান পরিচিতি, সঙ্গে শুনবেন আবহাওয়া বার্তা। আমাদের চলতি অধিবেশনের সমাপ্তি রাত 10:35। শ্রোতা বন্ধুরা, শুনছিলেন পরবর্তী অনুষ্ঠান সূচি, আকাশবাণী কৈলাসহর।

আকাশবাণী কৈলাসহর, শ্রোতা বন্ধুরা এবারে শুনবেন লোকগীতি। প্রথম শিল্পী রাধাবল্লভ সরকার।

রাধাচরণ দরবেশের পর শুনছিলেন রাধাবল্লভ সরকারের কণ্ঠে আসর সবশেষ গানটি। শ্রোতাবন্ধুরা, শেষ হল লোকগীতির আসর, এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত। প্রথম গানটি শুনবেন দীপান্বিতা সেন এবং শচীন সিংহের যুগল কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত। শিল্পী ছিলেন দেবান্বিতা সেন এবং শচীন সিংহ। শেষ হলো রবীন্দ্রসঙ্গীতের আসর। অল্প কিছুক্ষণের মধ্যে রিলে করে শোনানো হচ্ছে আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ।

গানটি শুনলেন সোনু নিগম এবং অনুরাধা শ্যাম কণ্ঠে। এবারে উদিত নারায়ণ এবং অলকা ইয়াগনিকের যুগল কণ্ঠে শুনবেন কিউকি মে জো তু নেহি বলতা ছবির গান।

গানটি শুনলেন উদিত নারায়ণ, সাদিনা সরগম এবং পূর্ণিমার কণ্ঠে। এবারে শিল্পী প্রতীক জোসেফ।

শুনলেন, কেউ কে মে জুটনে হে বলতে ছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। শ্রোতা বন্ধুরা, শেষ হলো হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রমালা, আকাশবাণী কৈলাসহর। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্টজে। এবারে রিলি করে শোনানো হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। নিট সংক্রান্ত বিষয়ে বিরোধীদের হই হট্টগোলের জেরে আজ লোকসভা ও রাজ্যসভার অধিবেশন দুপুর দুটো পর্যন্ত মুলতবি করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের জীবন চর্চা এবং সমাজ ও জাতির প্রতি তাঁর অবদান উল্লেখযোগ্য। তিনি আজ শ্রী কোবিন্দের আত্মজীবনীমূলক গ্রন্থের প্রকাশ করেন। হর ঘর তিরঙ্গা অভিযানের অধীনে দেশব্যাপী নানা কর্মসূচি নেওয়া হয়েছে। আজ বিশ্ব হাতি দিবস। হাতি ও মানুষের মধ্যে সংঘাত কমাতে সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। উত্তরাখণ্ডে বর্ষা অব্যাহত থাকলেও দ্বিতীয় পর্যায়ের চারধাম যাত্রা নির্বিঘ্নে এগিয়ে চলেছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নতুন ঘূর্ণাবর্তের জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, গুজরাট, গোয়া, ছত্তিশগড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আসছি বিস্তারিত খবরে। নিট সংক্রান্ত বিষয়ে পরীক্ষার্থীদের বিক্ষোভের সময় পুলিশের কথিত পদক্ষেপ সহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধীদের হই হট্টগোলের জেরে লোকসভা আজ দুপুর দুটো পর্যন্ত মুলতবি করা হয়েছে। অধ্যক্ষ ওম বিড়লা আজ সকাল ১১টায় প্রশ্নোত্তর পর্ব শুরু করলে বিরোধীরা নিট সংক্রান্ত বিষয় নিয়ে প্রশ্ন তোলেন এবং অযোধ্যা রামমন্দির অনুদানে অনিয়মের বিষয়টিও উত্থাপন করেন। অধ্যক্ষ বলেন, আজ আন্তর্জাতিক যুব দিবস দেশে শিক্ষা, বিজ্ঞান, মহাকাশ, গবেষণা, প্রযুক্তি সব ক্ষেত্রেই তারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
1: आज अंतर्राष्ट्रीय युवा दिवस है और विशेष स्तर पर भारत के युवाओं ने शिक्षा, विज्ञान, अंतरिक्ष, विज्ञान, टेक्नोलॉजी, उद्यमिता कई क्षेत्रों के अंदर विशेष पहचान बनाई है। आज उनका सामर्थ्य के कारण दुनिया में भारत का नाम हो रहा है। देश का युवा भी चाहता है कि उनके विषयों पर चर्चा हो।
0: অধ্যক্ষ লাগাতার বিরোধীদের সভা সুষ্ঠুভাবে পরিচালনা করার আহ্বান জানান। তিনি বলেন, নীতিগতভাবে পার্থক্য থাকতেই পারে, তবে দেশের মানুষ সুষ্ঠুভাবে সংসদ পরিচালনা দেখতে চায়। সংসদের মর্যাদা রক্ষা করা সকলেরই কর্তব্য। এদিকে বিরোধীরা তাদের দাবিতে অনড় থাকায় অধ্যক্ষ দুপুর দুটো পর্যন্ত সভা মুলতবি ঘোষণা করেন। রাজ্যসভার অধিবেশন আজ নিট সংক্রান্ত বিষয় বিরোধীদের হই হট্টগোলের জেরে দুপুর দুটো পর্যন্ত মুলতবি করা হয়। সকাল ১১টায় অধিবেশন শুরু হলে দপ্তরের মন্ত্রীরা সভায় নথি পেশ করেন।

0: যক্ষা অর্থ উন্নয়ন, পর্যটন, কৃষি, পশুপালন ও খাদ্য প্রক্রিয়াকরণ এবং কয়লা খনি ও ইস্পাতের বিষয়ে সংসদীয় স্থায়ী কমিটির প্রতিবেদন রাজ্যসভায় পেশ করা হয়। বিরোধীদের হই হট্টগোলের মধ্যেই চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন জিরো আওয়ারের কাজ শুরু করেন। এই সময় সিপিআইএম এর সদস্য জন ব্রিটাস অন্য এক সদস্যের বিরুদ্ধে তার বিষয়ে অপমাননাকর মন্তব্যের প্রসঙ্গ উত্থাপন করেন। চেয়ারম্যান এ ব্যাপারে সদস্যদের সতর্ক থাকার পরামর্শ দেন। কোনো সদস্যের বিরুদ্ধেই অসম্মানজনক মন্তব্য করা উচিত নয় বলে তিনি জানান। এরপরে বিক্ষোভের মধ্যেই তিনি সভা মুলতবি ঘোষণা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের আত্মজীবনীমূলক গ্রন্থ ট্রাম্প অব দ্য ইন্ডিয়ান রিপাবলিক মাই লাইফ মাই স্ট্রাগলস প্রকাশ করেছেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, রামনাথ কোবিন্দের জীবন ও তার সাফল্যের উপলব্ধির উপর ভিত্তি করে রচিত এই আত্মজীবনীমূলক গ্রন্থটি ভারতীয় গণতন্ত্র ও সমাজ ব্যবস্থার গঠনে এক গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে উঠবে। প্রধানমন্ত্রী বলেন, রামনাথ কোবিন্দের জীবন চর্চা এবং সমাজ ও জাতির প্রতি তাঁর অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। বইটি সুফল পেতে প্রধানমন্ত্রী সকলকে এটি পড়ার আহ্বান জানান। এই আত্মজীবনীতে রামনাথ কোবিন্দের ভারতের চতুর্দশতম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন এবং বিভিন্ন অভিজ্ঞতা, সংগ্রাম ও সাফল্যের কথা তুলে ধরা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি হিসেবে অবসরের পরেও তিনি এক দেশ এক নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গভীরভাবে কাজ করে গেছেন।
1: কোবিন্দজির জীবনযাত্রা তো আপ উনকে শব্দ মে জানে, উনকি লেখনি কো, উনকে অনুভব কো, ইসে হর কিসি কো কাফি কুছ সিখনে কো মিলেগা। মে রামনাথ কোবিন্দজি কো ইস আত্মকথা কে লিয়ে বহুত বহুত বধাই দেতা হুঁ। সচো কোবিন্দজি নে আপনি পুস্তক কো বহুত হি সঠিক নাম দিয়া হ্যায়, ট্রায়াম্ফ অফ দ্য ইন্ডিয়ান রিপাবলিক মাই লাইফ মাই স্ট্রাগলস।
0: হর ঘর তিরঙ্গা অভিযানের অধীনে দেশব্যাপী নানা কর্মসূচি নেওয়া হয়েছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে হর ঘর তিরঙ্গা বাইক র্যালির উদ্বোধন করেন। এর সূচনা লগ্নে তিনি বন্দে মাতরমের তাৎপর্য ব্যাখ্যা করেছেন। এদিকে আজ সকালে মেজর ধ্যানচাঁদ স্টেডিয়াম থেকে এক বিশেষ সাইকেল র্যালির সূচনা করেছেন যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়া। সাংবাদিকদের তিনি বলেন, এই র্যালির মাধ্যমে সহস্রাধিক মাই ভারত ভলেন্টিয়াররা এক উন্নত রাষ্ট্র গঠনে সাইকেল যাত্রার গুরুত্ব তুলে ধরছেন।
2: दिल्ली में माय भारत के 1000 से अधिक वॉलंटियर्स ने हर घर तिरंगा साइकिल यात्रा के द्वारा देश को फिटनेस का संदेश दिया है। कोई भी राष्ट्र को विकसित राष्ट्र बनना है तो देश के नागरिक स्वस्थ रहे बहुत आवश्यक है। साइकिलिंग ये फिटनेस का संदेश है, पोल्यूशन का सॉल्यूशन है। चलो हम सब लोग हमारी तिरंगा की आन बान और शान के लिए, देश के युवा फिट रहे, इस हेतु को सिद्ध करने के लिए साइकिलिंग करते रहे।
0: 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী শুক্রবার 14 আগস্ট সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। সে কারণে ওই দিন আকাশবাণী কলকাতা সন্ধ্যে 7:35 জাতীয় সংবাদ রাত 8টায় সম্প্রচারিত হবে। সন্ধ্যে 7 ও 8টার FM হেডলাইন্স এবং রাত 8:10 খেলার খবর বাতিল থাকছে। অন্যদিকে 15 আগস্ট স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির লালকেল্লা প্রাকার থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। এজন্য স্বাধীনতা দিবসে সকাল 7:35 স্থানীয় সংবাদ প্রচারিত হবে 9:15 খবরের পর। ওই দিন আকাশবাণী কলকাতা 7:25 জাতীয় সংবাদ এবং 7:08 এবং 9টার FM হেডলাইন্স বাতিল করা হয়েছে। ওই 9:25 জেলার চিঠিও সম্প্রচারিত হবে না। রাত 10টার সংবাদও বাতিল থাকছে। ভারী বৃষ্টির পর আজ ভোরে মুম্বাইয়ের ঘাটকোপার অঞ্চলে ভূমিধসের ঘটনায় 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় 6 থেকে 8 জন আটকে পড়ে আছে বলে মনে করা হচ্ছে। বৃহৎ মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের কর্মকর্তাদের মতে রাত 3টে নাগাদ চিরাগ নগরের গাউসিয়া চাওলে এই ভূমিধসের ঘটনাটি ঘটে। রাজ্য পুলিশের বিশেষ এসটিএফ পাকিস্তানি এক জঙ্গিকে পশ্চিমবঙ্গের বনগা সীমান্ত থেকে গ্রেপ্তার করেছে। রানা রাউফ ওরফে ওয়াহাব নামে ওই ব্যক্তি কলকাতার তপসিয়া এলাকায় বসবাস করছিল। পেশায় ছিল ছুতোর মিস্ত্রি। তার ভুয়ো আধার ও ভোটার কার্ডও বানানো হয়েছিল। পাকিস্তানের ISI জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তার যোগসাজশ আছে বলে মনে করা হচ্ছে। ধৃতকে আজ বনগা আদালতে তোলা হবে। সরকার আয়কর সংক্রান্ত একটি বিভ্রান্তিকর নোটিশকে ভুয়ো বলে চিহ্নিত করেছে। প্রেস ইনফরমেশন PIB ফ্যাক্ট চেকিং বিভাগ স্পষ্ট করে জানিয়েছে, ওই নোটিশে প্রাপকদের কাছে প্রদেয় করের অংশ হিসেবে 6,000 টাকা জমা দেওয়ার দাবি করা হয়েছিল। PIB জানিয়েছে, আয়করের ওই নোটিশটি ভুয়ো এবং অনলাইনে প্রতারণামূলক তথ্য সংগ্রহের অপচেষ্টা বলে একে অভিহিত করা হয়েছে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের

0: শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। উত্তরাখণ্ডে বর্ষার মরশুম অব্যাহত থাকলেও তীর্থযাত্রীদের যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে দ্বিতীয় পর্যায়ে যাত্রা শুরুর সঙ্গে সঙ্গে নির্বিঘ্নে এগিয়ে চলেছে চারধাম যাত্রা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা দুর্গম পার্বত্য পথে যাত্রা করে কেদারনাথ ও বদ্রীনাথ ধামে পুজো দিতে পৌঁছচ্ছেন। শ্রী বদ্রীনাথ কেদারনাথ মন্দির কমিটির চেয়ারম্যান হেমন্ত দ্বিবেদী জানিয়েছেন, বর্ষার বৃষ্টির মধ্যেও তীর্থযাত্রীদের নিরাপদ নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে। আজ বিশ্ব হাতি দিবস, এই উপলক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ভূপেন্দ্র যাদব হাতি ও মানুষের মধ্যে যৌথ নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করাই ভারতের অঙ্গীকার বলে আবারও উল্লেখ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী যাদব বলেন, দেশের 14টি রাজ্যে 33টি হাতি সংরক্ষণ কেন্দ্র রয়েছে। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং বলেছেন, বিশ্বের বন্য এশীয় হাতির 60% ভারতে বাস করে। এর ফলে দেশ হাতির বাস্তু সংস্থানে ঐতিহ্য রক্ষার এক জীবন্ত প্রতীক হয়ে উঠেছে। ঝাড়খণ্ডে সরকারি চাকরির পরীক্ষায় অনিয়মের অভিযোগে ছাত্রদের প্রতিবাদ আন্দোলন আজ 19তম দিনে পড়েছে। নিজেদের দাবি আদায়ে ইতিমধ্যেই অনশন চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা। বঙ্গোপসাগরে সৃষ্ট নতুন ঘূর্ণাবর্তের জেরে ওড়িশার কিছু অংশে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD। ঘূর্ণাবর্তটি আজ নিম্নচাপে পরিণত হতে পারে। আঙ্গুল ও কেওনঝড় জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ ও পূর্ব রাজস্থানে। উত্তরবঙ্গ, সিকিম, ছত্তিশগড়, গুজরাট, গোয়া, পাঞ্জাবেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হিমাচল প্রদেশের 6 জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। AFC চ্যাম্পিয়ন্স লীগ টু ফুটবলের প্রাথমিক রাউন্ডের নকআউট ম্যাচে আজ ইস্টবেঙ্গল কুয়েতের ক্লাব আল আরাবি SC মুখোমুখি হবে। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যা 7টায়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর, এর কিছু অংশ আরেকবার। নিট সংক্রান্ত বিষয়ে বিরোধীদের হই হট্টগোলের জেরে আজ লোকসভা ও রাজ্যসভার অধিবেশন দুপুর 2 পর্যন্ত মুলতবি করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের জীবন চর্চা এবং সমাজ ও জাতির প্রতি তাঁর অবদান উল্লেখযোগ্য। তিনি আজ শ্রী কোবিন্দের আত্মজীবনীমূলক গ্রন্থে প্রকাশ করেন। হর ঘর তিরঙ্গা অভিযানের অধীনে দেশব্যাপী নানা কর্মসূচি নেওয়া হয়েছে। আজ বিশ্ব হাতি দিবস, হাতি ও মানুষের মধ্যে সংঘাত কমাতে সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। খবর এখনকার মতো এখানেই শেষ হলো, পরে শুনছেন স্থানীয় সংবাদ।
1: শুনলেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। অনুষ্ঠানমালায় এবারে শুনবেন ককপরক গান, বিভিন্ন শিল্পীর কণ্ঠে।

0: শুনছিলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান মেলে এবারে শুনবেন মনসা মঙ্গল।
1: মনসা মঙ্গলের আজকের পর্ব বিপুলার সেতু পার, পরিবেশনায় ভাগ্যপুর ধনবিলাস কৈলাসহরের মায়ারানী দাস ও তার দল।
2: জয় জয় অষ্টনাথ।

0: শুনলেন মনসা মঙ্গলের বিপুলার সেতু পার পর্বটি। শিল্পীরা ছিলেন ভাগ্যপুর ধনবিলাস কৈলা শহরের মায়ারানী দাস, গীতেশ শীল, সরস্বতী শীল, সুস্মিতা দাস, মনমোহন শুক্লবৈদ্য ও গুরুপদ দাস। মনসা মঙ্গলের পরবর্তী পর্ব দেবপুরে বিপুলার নৃত্য।
1: শুনলেন মনসা মঙ্গল। অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হল আকাশবাণী কৈলাসহর।

বন্ধুরা অনুষ্ঠান শুনছেন 103.2 MHz আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। এবারে রিলে করে শোনানো হচ্ছে প্রথমে দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ, এর অববাহিত পরেই শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান।

এতক্ষণ মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হল আকাশবাণী গোলা শহর। এবারে জানিয়ে দিচ্ছি আজকের অধিবেশনের শান্ত অনুষ্ঠান সূচি। সন্ধ্যে ছটায় ঘর গৃহস্থিতে রয়েছে কৃষি আলোচনা এবং কৃষক ভাইদের সাথে সাক্ষাৎকার। 6:30 মনসা মঙ্গল গান। আজকের পর্ব দেবপুরে পিপুলার নৃত্য পরিবেশনায় মনারঞ্জন নমসূত্র ও সহশিল্পীরা। 7:00 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককপুরুক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 7:35 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, 7:45 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককপুরুক সংবাদ এবং 7:55 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। 8:05 শুনবেন বাংলা কোতিকা, 8:30 বাংলা এবং হিন্দি মিশ্র রকমারি গানের অনুষ্ঠান। 9:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 9:15 শুনবেন লোকগীতি শিল্পী পরীক্ষিত পালা। 9:30 শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বেহাক তারানা রাগে খেয়াল শিল্পী বড়ে গোলাম আলী খান। 10:00 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 10:10 শুনবেন নজরুল গীতি শিল্পী ধীরেন্দ্র চন্দ্র মিত্র। 10:20 বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের আজকের অধিবেশনের শান্তি অনুষ্ঠান সূচি।

0: নমস্কার আজ্ঞা শ্রোতা বন্ধুরা, আসর শুরু করি। আর তে আসরে আজকে আমরা একজন দাদাবাবুরে আমন্ত্রণ জানাইছি। নমস্কার আজ্ঞা দাদাবাবু, আপনার পরিচয় খান দিলাউকা।
1: আমি ডাক্তার কৃষ্ণ নাগ চৌধুরী, প্রাক্তন ডেপুটি ডিরেক্টর প্রাণী সম্পদ বিকাশ দপ্তর। আমি ধর্মনগর থেকে এসছি।
0: আচ্ছা তো দাদাবাবু, আমরা তো প্রাণী পালন করতাম, বিভিন্ন ধরনের প্রাণী আমরা গড় বাড়ির খামার কইন পালন করতাম, কিন্তু তারারে রোগ সুখ থেকে কিলা দূরে রাখতাম, ওটা যদি একটু বালা করে আলোচনা করুন আর কি, খুব উপকৃত হইম।
1: প্রাণী পালন বা যাদের জীবন আছে, গাছপালা কীটপতঙ্গ সব কিছুরই রোগ হয়, সেজন্য তার ম্যানেজমেন্ট বা মেনটেন্যান্স, পাশাপাশি রোগের জন্য প্রতিষেধক বা প্রতিকার দুটোই দরকার, একসঙ্গে পরস্পর সম্পর্কযুক্ত। অর্থাৎ যেমন ধরুন, একটা গরু বা শুকর, মুরগি, হাঁস, ছাগল যাই পালন করি না কেন, তার জন্য পরিমিত বা উপযুক্ত আলো বা হাওয়া, এবং যাতে শুকনো জায়গা থাকে, যত স্যাঁতে স্যাঁতে জায়গা হয় সেই সব জায়গা থেকে রোগ তৈরি হয় বেশি বা জীবাণুগুলো সংক্রমণ করে। সেই জন্য জায়গা সিলেকশন, যে জায়গাতে আমি পালন করব ওই জায়গাটা শুকনো হওয়া দরকার, আলো বাতাস যাতে সব সময় পায় সেই দরকার। পাশাপাশি রয়েছে যে তার খাদ্যটা, খাদ্যই যদি না পায় তার যে পরিমাণ মতো সেই

না, তার শরীরটা কোনো মতেই ভালো থাকবে না, এবং সে রোগগ্রস্ত হতে তার ইমিউনিটি যে পাওয়ার, সেই পাওয়ারটা ডেভেলপ করবে না। ইমিউনিটি সিস্টেমটা শরীরের মধ্যে আছে, কিন্তু সেটাও কাজ করতে গেলে তার পর্যাপ্ত পরিমাণ যে পুষ্টি, সে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিন, মিনারেলস রয়েছে, খনিজ লবণ, ভিটামিন, সবগুলো তার পরিমাণ মতো দরকার। সেই জন্য আমি সবসময় বলি যে বিজ্ঞানসম্মতভাবে পালন সেটা খুবই গুরুত্বপূর্ণ, লাভজনক প্রাণী পালনের দিকে, এবং সেটাকে তখনই আমরা সম্পদ হিসাবে নিতে পারি। যেমন ধরুন একটা গাভী আমি পালন করছি, গাভী একটা বাচ্চা দিল, বাচ্চা দেওয়ার পরে সেই বাচ্চাটার যে নার্সিং ছোটোবেলার থেকে করা দরকার, ছোটোবেলার থেকে যদি একটা ডেকি বাছুর যদি ভালোভাবে পালন করা হয়, বিজ্ঞানসম্মতভাবে খাওয়া দাওয়া, তার প্রতিষেধক যে ক্ষমতা, টিকাকরণ, এইগুলো তার 3 মাস বয়সের পর থেকেই দেওয়া হয়, তারপর বিভিন্ন রোগ আছে 3-4টা রোগ যেইগুলো খুব ইনফেকশাস বা কন্টাজিয়াস হলে পরে অনেক গরু মারা যায় মড়কের আকার নেয়, সেইগুলো যে ভ্যাকসিনেশন বা টিকাকরণ সেইগুলো জানা বুঝা এবং নথিবদ্ধ করে রাখা, যাতে এই প্রাণীর মালিক যারা তারা নিজেরা প্রাণীপালক সম্পদ বিকাশ দপ্তরের সঙ্গে যোগাযোগ করে এইগুলো করিয়ে নিতে পারে। যেমন উদাহরণ বলি, একটা যদি ক্রসব্রেড বা উন্নত প্রজাতির জার্সি ডেকি বাছুর হয়, তাহলে সেই বাছুরটা 6 মাসের উপর থেকে 1-1.5 বছরের মধ্যে গাভীন হয়ে একটা বাচ্চা দিতে সক্ষম। কিন্তু দেশি একটা যদি ডেকি বাছুর হয়, সেটা 2.5-3 বছরের আগে ডাকেই আসবে না। আবার উন্নত প্রজাতির জার্সি যদি হয় ডেকি বাছুর, সেটা যদিও সক্ষম, কিন্তু তার যদি খাওয়া ভালো না হয়, ম্যানেজমেন্ট ভালো না হয়, তাহলে 2-2.5 বছরের আগে ডাকে আসবে না। আর ভালো খাদ্য যদি হয়, 1.5 বছরের মধ্যে বাচ্চা দিয়ে দেবে, তাড়াতাড়ি যদি বাচ্চা দেয় তাহলে দুধ দেবে। এই গাভীটার দাম 1.5 বছরের মধ্যে হয়ে গেল 50,000-60,000। এটার জন্য দরকার কি, যে বিজ্ঞানসম্মতভাবে খাওয়ানো। দেখবেন জার্সি ডেকি বাছুর যদি হয়, এই জন্য একটা হিফার রিয়ারিং স্কিম রয়েছে ত্রিপুরা রাজ্য সরকারের, 2 মাস বয়স থেকে সেটা হচ্ছে 18 মাস বয়স পর্যন্ত, এরপর আবার 2 বছর বয়স পর্যন্ত সেই স্কিমের আওতায় ডেকি বাছুরকে আনা হয়। কারণ উদ্দেশ্য হচ্ছে জার্সি গাভী যত বাড়বে তত দুধের যে সমস্যা বা আমাদের যে চাহিদা, সেই চাহিদাটা মেটানো সম্ভব হবে। দুধের পরিমাণ যদি বাড়ে তাহলে এইগুলো খাওয়াতে হবে। যেমন 2 মাস বয়স থেকে 6 মাস পর্যন্ত রোজ 1/2 কেজি সুষম খাদ্য খাওয়াতে হবে। দুধ তো যতটুকু খায় খেলো, এর সঙ্গে এটা 2 মাস থেকে 6 মাস বয়স পর্যন্ত, 6 মাসের পর থেকে রোজ 1 কেজি সুষম খাদ্য, মানে খৈল, কুড়া, ভুষি, গম, এইগুলো মিলিয়ে যে খাদ্য সেটা হচ্ছে সুষম খাদ্য। সেটা প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন, মিনারেলস সবগুলো এর মধ্যে দেওয়া থাকে, সেটা বিশেষ প্রয়োজন। 1 কেজি পর্যন্ত, সেটা 6 মাস থেকে 1 বছর বয়স পর্যন্ত, 1 বছর থেকে 1.5 বছর পর্যন্ত রোজ 1.5 কেজি করে, 1.5 বছরের উপরে হলে রোজ 2 কেজি করে দিতে হবে। তাহলে 8-9 মাসের মধ্যে ডাকে আসবে, 1.5 বছরের মধ্যে, 1-2 বছরের মধ্যে বাচ্চা দিয়ে দেবে। আর না হলে ওই ডেকি বাছুরটাই 1.5 বছর পরে, 2 বছর পরে হয়তো ডাকবে, বা 3 বছরে নাও ডাকতে পারে। আমি সব দিক দিয়ে যে ক্ষতিগ্রস্ত হয়ে গেল, কাজে এটার উপর বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা। এই যে রোগ সুখের কথা, প্রতিষেধক রোগে পড়ে আরোগ্য হওয়ার চাইতে প্রতিষেধ ঢের ভালো। যেমন একটা গাভী বা শুকর, ছাগল, মুরগ, হাঁস রোগগ্রস্ত হয়ে গেল, কিছু কিছু রোগ আছে সেইগুলো মড়কের আকার নেয়, তখন চিকিৎসাও ওদের নেই, বিশেষ করে মুরগের রয়েছে হাঁসের, এগুলো চিকিৎসারও করলেও বেশি লাভ হয় না। কিন্তু যদি টিকাকরণ সঠিক সময়ে করিয়ে নেই, তাহলে রোগী হবে না, তাহলে এইগুলো মারাও যাবে না, আমার প্রোডাকশনও থাকবে, মাংসও বেশি বিক্রি করতে পারবো, অর্থনৈতিক দিক থেকে আমি অনেক লাভবান হব। সেই জন্য যে প্রতিষেধক টিকাকরণ সবগুলো, যে ধরনের প্রাণী পালন করি না কেন, বেশিরভাগ রোগের যেইগুলো ছোঁয়াচে বা ইনফেকশাস,

এইগুলো একটা থেকে আরেকটাতে দ্রুত ছড়ায়, এইগুলোকে প্রতিরোধ করা সম্ভব। যেমন গরুর ক্ষেত্রে 3 মাস বয়স হয়ে গেলে পরে তার হিমোরেজিক সেপ্টিসিমিয়া বা HS বলা হয়, গলা ফুলা রোগ, সেটা টিকা করা যায়। একটা করা 14-15 দিন পরে ব্ল্যাক কোয়ার্টার বা বজবজ রোগ, সেটা টিকা করানো যায়। ওইটার থেকে আরও 14 দিন পরে, কমপক্ষে 14 দিন পরে বাতা রোগের যে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, সেটা টিকাকরণ করা যায়। তারপর বছর বছর করালাম, তাহলে এই রোগটা যদি না হয় তাহলে অনেক টাকা পয়সা বেঁচে যাবে, এবং তা যে রোগ হলেই উৎপাদন ক্ষমতা সঙ্গে সঙ্গে কমে যায়, আবার এই উৎপাদন ক্ষমতা ওই জায়গায় যেতে গেলে অনেক বেশি করতে হয়। মুরগের ক্ষেত্রে সমান, ধরুন মুরগের ক্ষেত্রে বিশেষ দুটো রোগ হয়, রানিকেট ডিজিজ এবং ইনফেকশাস বার্সাল ডিজিজ। রানিকেট ডিজিজে শত শত 10,000 যদি মুরগ থাকে তাহলে 8-9,000 একসঙ্গে মরে যেতে পারে 1-1.5 মাসের মধ্যে। কাজেই এটা খুবই বিপজ্জনক বা ভয়ঙ্কর, টিকাকরণ অতি অবশ্য করতে হবে। 5 থেকে 7 দিনের মধ্যে নাকে বা চোখে সেই টিকার ডোজটা, যে কোনো জন যারা ফার্মার আছেন বা কৃষক বন্ধু, ওনারা নিজেরাও দিতে পারেন, শিখে নিলে পরে। এবং 45 দিন হয়ে গেলে সেটা ইঞ্জেকশনের মাধ্যমে ওই রোগের যে

0: পারবে না, না হলে কোনো ঔষধ কাজে লাগবে না। যতটা আছে তার 90% প্রায় 100টার মধ্যে 90টাই মারা যাবে, কোনো ঔষধও কাজে লাগবে না। সেই জন্য প্রতিষেধক টিকাকরণ খুবই গুরুত্বপূর্ণ প্রাণী পালনের ক্ষেত্রে। এছাড়া আমাদের দেখি হাঁসের ক্ষেত্রে যেমন ডাক প্লেগ, ডাক কলেরা এইগুলো রয়েছে, এই ডাক প্লেগ থেকে বাঁচানো খুবই কষ্টকর, কিন্তু ওই টিকাকরণ যদি করিয়ে নেওয়া যায় তাহলে 1% বেঁচে যায়। আবার যে ডাক কলেরা সেটা যদি যেমন 4 দিন বয়সে একটা হচ্ছে লুকার্ট টিকাটা দিয়ে দেওয়া যায়, 14 দিন বয়সে লাইভ ইন্টারমিডিয়েট, 28 দিন বয়সে লাইভ ইন্টারমিডিয়েট, এরপর বছর বছর টিকা দেওয়া যায়, তাহলে হাঁসগুলো মরবে না। কিন্তু হাঁসের এই রোগ ডাক কলেরা বা ডাক প্লেগ হয়ে গেলে কোনো ঔষধ দিয়ে ভালো করা খুব কষ্ট, তবুও ডাক কলেরা কিছু বাঁচানো যায়, ডাক প্লেগ একটাও ঔষধ দিয়ে বাঁচানো যায় না, তার প্রতিষেধক বা টিকাকরণই হচ্ছে একমাত্র রাস্তা এইগুলোকে বাঁচিয়ে রাখার। এবং সেইগুলো লিখে রাখতে হবে নিজেদের, যেমন আমরা দেখি আমি প্রায় 36 বছর ডিপার্টমেন্টে চাকরি করেছি, এছাড়া 45 বছর থেকে আমি সেই ফিল্ডের সঙ্গে এখন পর্যন্ত যুক্ত আছি, একদম সরাসরি বা সক্রিয়ভাবে অ্যাক্টিভলি। দেখেছি সব মালিকরা এইভাবে বলেন যে এটা তো দপ্তর রয়েছে, তারা টিকাকরণ করবে না। আমি লিখে রাখতে হবে আমার এটা 6 মাস হয়ে গেলে পরে আবার টিকা যে দিতে হবে, 6 মাস হয়ে গেছে কি না আমি গিয়ে দপ্তরে খবরাখবর করব, করে তাদেরকে দিয়ে করিয়ে নেব। এইভাবে যখন নিজে নিজের দায়িত্ব নিয়ে করব তখনই সত্যিকারের লাভবান হতে পারবো। দপ্তর থেকে তারা গড়ে কোথাও কোনো দিকে প্রোগ্রাম করবে, কোনো গ্রামে প্রোগ্রাম করবে, সময় না হলে কয়েকটা গ্রাম করবেই না, সারা বছর প্রোগ্রাম মারা যাবে তো আমার। কাজেই দপ্তরের সঙ্গে যোগাযোগ রেখে আমাদেরকে করতে হবে। এখন বিশেষ সুবিধা রয়েছে, ভেটেনারি হসপিটাল রয়েছে, ভেটেনারি ডিসপেন্সারি রয়েছে, সাবসেন্টার রয়েছে, শত শত সাবসেন্টার, 2-3টা গ্রাম মিলে এক একটা সাবসেন্টার রয়েছে। সাবসেন্টারে যে অ্যানিমেল রিসোর্স ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট যারা রয়েছেন, 1 বছরের প্রশিক্ষণ প্রাপ্ত, ওনারা প্রাথমিক সব কিছু করে দিতে পারছেন। ওনাদের সঙ্গে যোগাযোগ করলে টিকাকরণের জন্য, ওনাদের সেন্টারে ফ্রিজ বা রেফ্রিজারেটার নেই, টিকাগুলো ফ্রিজে রাখতে হয়, ওনারা দরকার হলে ডিসপেন্সারি বা হসপিটালের সঙ্গে, ডাক্তারবাবুরা আছেন ওনাদের সঙ্গে যোগাযোগ করে ভ্যাকসিনেশন প্রোগ্রাম করাবেন। রোগ হলে তখন তো যে ঔষধগুলো আছে বা পাওয়া যায় সেইগুলো অনুসারে ওনারা চিকিৎসা করবেন, সব ওনাদের দ্বারা সম্ভব হবে না। সাথে ভেটেনারি অফিসার যারা হসপিটাল বা ডিসপেন্সারিতে রয়েছেন ওনাদের সঙ্গেও যোগাযোগ করতে হবে। কাজেই চিকিৎসার জন্য আমাদের ঔষধ এবং প্রতিষেধকের জন্য টিকাকরণ, দুটোর সমন্বয় যখন থাকবে তখন নিশ্চয়ই আমরা অনেক বেশি লাভবান হব। ত্রিপুরা রাজ্যে যে জনগণের চাহিদা দুধ মাংস এবং ডিমে স্বয়ংভর বা স্বয়ং সম্পূর্ণ করে তোলা ত্রিপুরা রাজ্য সরকার বা প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, সেটার সঙ্গে আমরা সহযোগিতা করে আমাদের যে জীবন সেই জীবনটাকে খুব দ্রুত গতিতে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো।
1: তো খুব সুন্দর দাদা ও আলোচনা করলা, ও যে হাঁসের আলগা হইরা করলা বা শুকরেরও তো করছই না, নি শুকর নিয়েও তো আলোচনা করছই নক্ষণ, এরপরে মুরগের করলা, এরপরে সব কিছুরই করলা, তো খাওয়া খাদ্য নিয়েও করলা। তো এই আলোচনা যদি আমরা কৃষক ভাইরা মনোযোগ দিয়া শুনইন এবং লগে লগে লিখিয়া রাখইন তে কিন্তু তারা খুবই উপকৃত হইবা। তো আজ আসর শেষ করলাম গান শুনতে শুনতে।

0: নমস্কার দাদা।
1: হ্যাঁ হ্যাঁ দাদা, নমস্কার।
0: দাদা, দাদার নামটা কি? তা
1: আমি তো সন্দীপুরের বাসিন্দা, আমার নাম হয়েছে নিবারণ দেবনাথ।
0: আচ্ছা, তো আপনারা তো বোধহয় এই গ্রামেই দীর্ঘ বছর ধরে আছেন?
1: হ্যাঁ হ্যাঁ, আমরা দাদুর আমলের থেকে আমরা এখানেই আছি।
0: আচ্ছা, তো নাইনে নাইনে করি বোধহয় 100 বছর হয়ে যাবো না কিতা?
1: হ্যাঁ, প্রায় এরকমই হয়ে যাইব।
0: আচ্ছা, তো এমনি এই এলাকাটা কি এলাকা ধরে?
1: এটা মানে কি এলাকা
0: মানে
1: বলতে,
0: চণ্ডীপুর তো আপনাকে কইছেন, চণ্ডীপুরের
1: ওইটা চণ্ডীপুরের 1 নম্বর ওয়ার্ড।
0: 1 নম্বর ওয়ার্ড? আচ্ছা, মানে এটা চণ্ডীপুর পঞ্চায়েতের আন্ডারে?
1: হ্যাঁ হ্যাঁ, চণ্ডীপুর পঞ্চায়েতের আন্ডারে।
0: তো দাদা তো বোধহয় মানে দীর্ঘ বছর ধরে বোধহয় ক্ষেত কৃষির লগে সম্পর্ক?
1: হ্যাঁ হ্যাঁ, আমরা আমরা সংসারে ক্ষেত কৃষির উপরেই চলে।
0: আচ্ছা, তো এবার কিন্তু আউশ ক্ষেত আপনি লাগাইছেন?
1: হ্যাঁ, আউশ ক্ষেত লাগাইছি।
0: মানে কতটুকু জায়গার মধ্যে লাগাইছেন?
1: তো মোটামুটি দেড়খানি।
0: দেড়খানের মতো?
1: হ্যাঁ হ্যাঁ।
0: এবং এই যে আউশ ক্ষেতটা আপনি লাগাইছেন, এটা মানে কিটা মানে বীজ ধান লাগাইছেন?
1: মানে এইটা হচ্ছে ইরি কয় আমরারে, মানে এটার নাম আর কি ইরি ধান।
0: এটা কিটা ব্লক থেকে পাইছেন?
1: ওইটা ব্লক থেকে দেওয়া হয়েছে, ঠিক আছে, ব্লকের
0: সময় দেওয়া হয়েছে
1: না, অক্ষণ দেওয়া হয়েছে। তো আমরা ব্লকের কিছু ফেলাইছি আর কিছু আমরা দেশিটা ফেলাইছি।
0: দেশি ফেলাইছি?
1: হ্যাঁ, এটি একটু আজ্ঞা নাইব।
0: মানে দেশি বলতে কোনটা খুঁজছেন?
1: ওইটা সাদা ইরি কয়। এটা
0: সাদা ইরি?
1: হ্যাঁ,
0: যেটা আগে যে আমরা ইরি আশ্রা দান যে লাগাইতে ইটির মতোই?
1: না না না, ওইটি আগের টি তো একটু লম্বা হইতো, কিন্তু ওখান টি মানে সেই লম্বা হয় না, বাড়তির মধ্যে থাকে,
0: মানে ওই যে নেড়াটা।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
0: আগে তো বড় বড় নেড়া যে?
1: হ্যাঁ হ্যাঁ, আগে তো লম্বা লম্বা হইতো, ওখানে সে লম্বাটি হয় না, ওখান তো এটি বাড়তির মধ্যে থাকে।
0: তো এমনি তো আপনার ওই যে ব্লকের সঙ্গে তো যোগাযোগ আছে?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে আছে।
0: আচ্ছা, কারণ দীর্ঘ বছর ধরে আপনারা করুন।
1: হ্যাঁ,
0: তো এমনি কিন্তু আপনাকে তো রেজিস্টার্ড কৃষক নেই আপনার?
1: রেজিস্টার্ড বলতে, হ্যাঁ রেজিস্টারই, যেহেতু আমরা বছরে বছরে একটা ইয়ে ঢুকে আমরা কৃষির, বা এমনি তো ব্লকে দান ঔষধ এটি আইলে তারা খবরাখবর দেয়, আমরা গিয়ে আনি।
0: তো এমনি কিন্তু আপনারা দেননি বা বিক্রি করেননি আপনারা?
1: কি দান? দান
0: সরকার যে আপনার নিতে আছে যে?
1: না, সরকারের কাছে বিক্রি করার মতো আমার ক্ষেত সিটি নাই, আমার যদি ক্ষেত আছে আমার সংসার চলার মতো আছে।
0: আচ্ছা আচ্ছা, মানে অনেকে তো বেশি হইলে পরে বিক্রি করে?
1: অবশ্যই,
0: বা প্রজেক্টের যদি আপনার লাগান যদি, তো আপনার দিতে হয়?
1: হ্যাঁ হ্যাঁ, দিতে হয়।
0: তো এই যে আপনি কইছেন যে ইয়ে লাগাইছেন, ইরিদান লাগাইছেন আপনার আউশকাতের, তো এটা মোটামুটি কবে লাগাইছেন?
1: এটা তো লাগাইছে গিয়া ওইটা বৈশাখ মাসের শেষ দিক দিয়ে।
0: বৈশাখ মাসের শেষ দিকে, বৈশাখ ধরেন গেল, জ্যৈষ্ঠ আষাঢ় গেছে গিয়া, মোটামুটি
1: মোটামুটি ভাদ্র মাসের মধ্যে দিক দিয়ে এটা কাটা পড়ে যাবে।
0: কাটা পড়ে যাবে, মোটামুটি আপনার 3 মাসের মতো লাগে যায় বুঝলেন?
1: হ্যাঁ হ্যাঁ, 90 দিন প্রায়।
0: 90 দিন প্রায়, 90 দিনের মতো লাগে যায়। আচ্ছা, তো এই প্রত্যেক বছরই আউশ করুন?
1: আউশ প্রত্যেক বছর ঠিক করি না, ঠিক আছে, এইবার মানে 2-3 বছর পরেই এইবার প্রথম করছি।
0: আচ্ছা আচ্ছা, নাহলে আগে করতাম?
1: হ্যাঁ, আগে প্রায় সময় আমরা আউশ, বড়ুয়া এবং সাইল, আমরা তিনটা ফসল,
0: তিনটা ফসলই হইতো। এখন তো আর বড়ুয়া কেউ করে না।
1: না না,
0: বা আউশও অনেকেই করতে চায় না কিন্তু?
1: না, করতে চায় না, তার কারণ হচ্ছে কি, তা এখন শ্রমিকের অভাব। শ্রমিক সবসময় পাওয়া যায় না, আর শ্রমিক পাইতে গেলেও তার সাথে তাকিয়ে কাজ করতে হয়, তো এর শ্রমিকের অভাব দেখি এখন প্রায় মানুষই আউশটা বাদ দিলেই এখন সাইল প্রয়োজনই করে।
0: তাহলে কিন্তু আপনার আউশটা কিন্তু ফাঁকে কিন্তু দানটা উঠে যায় এটা কি তখন?
1: একদম একদম।
0: মোটামুটি আপনার কইছেন ভাদ্র মাসের প্রথম দিকে উঠে যাইব?
1: ওই তো মানে ভাদ্র মাসের মাঝামাঝি
0: উঠে যাইব। তো এর মধ্যে তো আবার আপনারা সাইলেরও
1: প্রস্তুতি?
0: অনেকে তো মানে গুমতি এবং নরেন্দ্র এগুলা করে।
1: হ্যাঁ, সোহাবাগী মানে ফলনটা খারাপ হয় না, আমরা দেখছি ভালোই হয়। এর জন্য
0: আপনারা যে আগে যে করতে যে কিতা যে নানাটা দান যে আছে আপনার,
1: আমরা তো আগে বলতে দেশি একটা আসলো স্বর্ণমাসুরি সাদা, এইবার আমরা স্বর্ণমাসুরিটা আজকে 2 বছর থেকে করি না, ফলনটা একটু

0: হয়,
1: মানে আপনার ওই সুয়াবাকির থেকে বোধ হয়।
0: হ্যাঁ কম হয়, কিন্তু এখন আমরা সাদা মাছুরিটা করতে চাই। সাদা মাছুরিটা করার ফেসিলিটি হইলো এইটা, একটু মানে আমরা যে জমিটা একটু গিয়াম অনেক সময় জল টল থাকে না, কিন্তু সাদা মাছুরিটা মোটামুটি শুকনা বিজয় মানে ফলনটা ভালোই হয়।
1: এমনিতে আপনারা মানে ক্ষেত্রের মধ্যে সেচের কোনো ব্যবস্থা আসেনি?
0: সেচের ব্যবস্থা হয় আমরা ক্ষেত্রের সাইডে দিয়ে, ওই
1: পাইপলাইন গেছে,
0: পাইপলাইনও আছে, বড় নালাও আছে, ওইটা জল
1: আপনার এই যে নালার সবসময় জলটা থাকে?
0: হ্যাঁ হ্যাঁ সবসময় কন্টিনিউ থাকে ওইটার মধ্যে,
1: মানে এই নালাটাই বোধ হয় এইদিকের অঞ্চলটারে ইহরি লাগছে।
0: হ্যাঁ হ্যাঁ আমরা জৈব সার গুলো এখন ইউজ করতে আছি। আর ইয়ে ডিওপিটা অক্ষর না, এটা মানে ডিওপির ফাংশন হয়েছে গুছাটা বড় করে নিলি, তো অক্ষর না পরে আমরা এটি দিব।
1: তো আপনি কি তা নিশ্চয়ই শ্রী পদ্ধতিতে করবেন?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একদমই একদম শ্রী পদ্ধতি। আগে তো আসলে তিন পিড়াতে দেখা যায় অনেক সময় অনেক কষ্ট হয়ে যায়, বাসাই দিতে
1: কষ্ট হয়।
0: হ্যাঁ এর জন্য আমরা শ্রী পদ্ধতিতে করি, যাতে বাসাই দিতে সুবিধা হয়।
1: একটা সুবিধা হয়েছে, এই পদ্ধতিতে করলে তো আপনার খানি প্রতি 1 কেজি বিষে হয়ে যায়।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: হ্যাঁ, এর মানে আপনার বিষটাও কম লাগে।
0: হ্যাঁ হ্যাঁ সব দিকে সুবিধা, এক কথা
1: সুবিধা। আগে তো আপনারা এলোভাতারি লাগাইতেন?
0: হ্যাঁ হ্যাঁ ওই যেটারে করতে মানে যেটারে করতে তিন পিড়া, হ্যাঁ তিনটা ইয়ে করে দেওয়া হয়তো,
1: গুছার মধ্যেও তো বেশি দিতে।
0: হ্যাঁ হ্যাঁ আগে তো মুটমুট করে লাগানো হয়ে যেত,
1: মানে দেখতাম আপনার ধানের যে আলি ঘোরার লাগিত কত ধান ফলানি লাগতো,
0: প্রচুর বেশি ফলানি লাগতো হালির লাগিয়ে।
1: তো শ্রী পদ্ধতিতে আপনার ফলনটাও বেশি, বীজটাও কম লাগে এবং জামালাটাও কম,
0: এবং জামালা বলতে মেইনলি বাছাই করতে খুবই সুবিধা,
1: খুবই সুবিধা। ওখান তো আপনার সিস্টেমই করে দিয়েছেন আপনার, যাতে প্রথম থেকেই যাতে গাছ যাতে আপনার না উঠে। আচ্ছা তো মোটামুটি এই সাইলদানে আপনার কতটুকু জায়গা আপনার করবা?
0: আমার সাইলদানও বেশি না, তিন সাড়ে তিন কানির মতো,
1: সাড়ে তিন কানির মতো, যা কম না। আপনার নিজে করা
0: না
1: একবারে, নিজে বলতে আমি এই কথা কইছি না যে শ্রমিক লাগাই কররা, এরপরেও তো তিনি সাড়ে তিনখানি একবারে জমি কম না, কিন্তু
0: তা ঠিক আছে।
1: তো আচ্ছা এই যে আপনারা যে আউশ ধান যে করছেন, এটার মধ্যে কি আপনি সবজি করবা নাকি?
0: হ্যাঁ হ্যাঁ আউশটা তুলে আমরা সবজি করার প্ল্যান আছে, কারণ আউশটা তুললে সাইল মানে সব না টোটালি না, এইখানে যে মানে কিছু জায়গা ধরেন কানি কানাক আমরা সাইল করতাম না, এবং কানি কানাকের মধ্যে একটু আগান আউশ ধানটা খাটিয়া তারপরে আমরা বাস্তু গেটের একটা চিন্তা,
1: ওইটাই ওইটাই হয়েছে, কারণ দুইটা গ্যাপের তো একটা সময়টা কম।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: তো ওইটা লাগে সাইলের যে ক্ষেতটা যেটা আছে এটা সাইলেই থাকে,
0: ওই ক্ষেতে আমরা কোন সময় সবজি করি না,
1: সবজি করি না। আপনার সবজি করিও তো ওইতো হতো না?
0: না না ওইতো না ওইতো না।
1: তো মোটামুটি আপনার সাইল ধানের এখন মোটামুটি দেখলাম তো আপনার ক্ষেত থেকে আইসুন। হ্যাঁ
0: হ্যাঁ হ্যাঁ সকাল 5টায় খেতে আইসি, ওই অক্ষণ আমি ভাত খাওয়ানো যাইতে আইসি।
1: আচ্ছা তো এই সময় আপনার দৌড়লাম আমি
0: না যাই হোক, এটা তো আমনে যেন আইছেন আমার লোক কথা কইতে আছেন, আমারও মনে খুব ইয়ে হইতে সবে শুনবো কথাটা, বা আমরা আরো সরকারের থেকে ফেসিলিটি পাইমু, ওই ধরনের আর কি।
1: আমরা এটা করার উদ্দেশ্য হচ্ছে যাতে ক্ষেত কৃষি যাতে আরো মানুষে আগায় যেতে,
0: অবশ্যই অবশ্যই,
1: কারণ আপনার এই ক্ষেত কৃষি করে আপনার একটা পরিবার চলে, আপনি বিক্রি করা, যাতে যাতে মানুষ যাতে আরো উৎসাহ পায়, ওইটার লাগে কিন্তু আমরা এই অনুষ্ঠানটা আমরা করি আর কি, গরিবস্তি আসলে আমরা এটা মানে দেখাইবার আমরা।
0: খুব ভালো খুব ভালো, এটা আপনারা যে চিন্তাধারা করছেন আমার কাছে খুবই ভালো লাগছে। মাঝে মধ্যে শুনি খুব ভালোই লাগে।
1: তো এখানে বিভিন্ন কৃষি বাবু আলাপ আলোচনা ক্ষেত করতা বা না করতা এটা তারা সলা পরামর্শ দেন। আচ্ছা তো আজটা আমি মানে কথা কইয়া শেষ করবো যে এই যে আপনারা আগেও করছেন বা এখনো আপনারা করবেন, এর মধ্যে কোনো ফারাক দেখলেন?
0: ফারাক তো আছে, আছে বলতে কি আগে তো যেমন আসলে শুধু আসলো গোবর সার, আমরা তো আসলে এই যে মানে যেটা কি মানে ব্লকের সারগুলো কম ইউজ করতাম, তখন আমরা জমিগুলো আসলে প্রচুর উর্বর, আর এখন আমরা সারও দীর্ঘ বছর থেকে ইউজ করার পরে জমিটা এখন অনুর্বর হয়ে গেছে, তো এখন প্রায় সময় আমরা আর ওই মানে গোবর সার বিভিন্ন ধরনের মিশ্রিত
1: আবার
0: আইছে আইছে আইছে মধ্যে তবে আসলো না মধ্যে আসলো না অখন আইছে
1: পুরো সার ওই
0: পুরো
1: আবার ওই পুরোনো যাতে জৈব সার যাতে আপনারা ব্যবহার করুন এটার উপরে নজর দাও।
0: হ্যাঁ হ্যাঁ অক্ষণ জৈব সারের মধ্যে বা এইবার ব্লকের থেকে প্রায় জন্য জৈব সারই দেওয়া হয়েছে, এবং আজকেও আমি ক্ষেতের মধ্যে 2 বস্তা জৈব সার নিয়ে আইছি, আমার ক্ষেতের ট্রাক্টরে হাল চলছে এই তো জৈব সার দিয়ে আমি হাল বেন।
1: আচ্ছা দাদার লোকের দীর্ঘক্ষণ কথা কইলাম, ভালো লাগলো, যাতে আপনার ক্ষেত কৃষি যাতে আরো উন্নত হয়, যাতে শ্রীবৃদ্ধি ঘটে আমরা এটা চাইমু। নমস্কার দাদা।
0: ধন্যবাদ দাদা, নমস্কার, আপনিও মাঝে মধ্যে আইয়েন আমরা সাক্ষাৎকার নিয়েন, যাতে সবে শুনে এটাই আপনার কাছে আমরা আবেদন।

ঘরগৃহস্থির আসর এখানে শেষ হল। আকাশবাণী গোলা শহর, এখন শুরু হচ্ছে মনসা মঙ্গল গান পর্ব। দেবপুরে বিপুল আর নৃত্য।

0: পর্ব
1: দেবপুরে বিপুলার নৃত্য পরিবেশনায় পাখিরবাদা কৈলাসহরের মনোরঞ্জন নমসূদ্র ও তার দল।
2: জয় জয় মনসা দেবী।

আর সুখ দুঃখ দাতা হন জয় বিশ্বহরি। এই মতে বলিলে কগ দেবতার সাক্ষাতে আর সর্পের লেজ আনি ফেলিলা সভাতে।

কোটি নাগাসিক হইলা সারি সারি, আর লেজ জোড়া দিতে যায় বিপুলা সুন্দরী। নাগগণ আসিয়া গো রইলা এখন স্থল, আর খালি নাগ প্রবেশিলা পদ্মার খাটের তল। এখে এখ হরি নাগগ বিচারিয়া চাইল, আর বাড়ুয়া খালি নাগ ততায়না পাইল। পার্বতীর ইঙ্গিতে দেখায় গো পদ্মার খাটের তলে, আর না জানি কোনো নাগ লুকাইলা চলে। বিপুলায় বিচারিয়া গো ফাইলা তারও লাগ ওগো।

শুনলেন মনসা মঙ্গলের দেবপুরে বিপুলার নৃত্য পর্বটি। শিল্পীরা ছিলেন পাখিরবাদা কৈলাসহরের মনোরঞ্জন নমশূদ্র, অরুণ নম, মোহন দেব, সজল দে, শুভন নম ও মেঘনা দেব। মনসা মঙ্গলের পরবর্তী পর্ব বিপুলা মনসার বারো মাসী।

মনসা মঙ্গল গান এখানে শেষ হল। এই পর্বটি আগামীকাল পুনরায় শুনতে পাবেন বেলা 2:30। মনসা মঙ্গলের সংযোজনায় ছিলেন শতপাড়ায়।

আকাশবাণী আগরতলা শারিক আহম তাবুক জেনেগো তিনি সারিক নিয়ে কক্রক ফান্দা তিনি স্রাংসাল পান্দানো পুলিয়ানো খানামানো থুংনুক এবা রেডিও সিরিয়াল ত্রিপুরা স্টেট কাউন্সিল অ্যান্ড সায়েন্স অ্যান্ড টেকনোলজি বাই লোয়াচিজাক ও পান্দা তিনি খানামানে বিনি কক প্রথমাঙ্কা থাক নাইয়া আগে খানাবাই দি রেডিও সিরিয়াল শাক নাইয়া

0: খাই কে সাজাগিন বরকসা পাস খাইও হাই পাস খাই নাংলা খামু বুঝিখাদা আবুনি বাকে নানো মাজরা ইয়াফাং মানিয়া
1: দন আক ন তনিগ্রা দি এক্সিডেন্ট মানিলে সাবুনি বাকে ইনখানাসা হর হা
0: সাবুনি বাকে ইনখাসা
1: আ হর বানি বাকে নংতা
0: ভাইকে আব
1: আস হরগ তা থাকলাইছি দি হই আংখাইবা কাসনা নাইসুকা নংখাইবা আরো বড় কাহাম অংনানি মুসুক জাগে।

0: हर अम हाइके थांलाय करै दिबा आबो बाय नों आनो माजरा बेरि जमानबा
1: हरफान अब बेलाय हरंखा हर रग खायबा किसा जरा खिनि खाजा करै दिबा अम हाय जरा रग खाय बर कक्रक बांथाया बेजुआ बरक बांगु आं हायनि बागै न हरग अंखरिनानि मुचुं जागया हायनि बागै सांबा तार हर दिहिन बले
0: अ नोंखे सांना नायो हायदा अ हर स्राय रग चवां नोंगै एक्सिडेन्ट नोंगु होनो
1: ओंगै फान मानता बुइतेने तानासे सानाय बाङै दंखा हिंकेबा
0: निनि कंना आं गसुइ मानलिया आनिबो सा चवां नोंगो अबो आं किच्छापन पयते सावि मानजा सिब्राय फायग्रा थं ब फायके बेबाग न सावि मानलायनो
1: हाय मुताय खुक दागि जाक्तै इ कुले ओ फायनाय अबो सिब्राय नं खनाब्ला सा
0: कुबिया खै ताम सा बनबुला सा अबबा बाहायके अबो बुम खुमानि लगि लगिनो सखपाय रिफाय खासा फायदि सिब्राय ताबुं नोंनि कक सालाय पायद्रबता
2: आं फायनानि कं न तैदो
0: आव निनि बासिले नों तिनि फायनानि कक सावि मानियाब्ला बसा एक्सिडेन्ट नोंमानि तैयै निनि बासिबाय गोबां मा कक बाङै मा दंलायमानि आफुल न नों तिनि फायनानि कक न आं न सावि खानारै दंमानि ता आबसे बन बाहायके बन न फायमानि नुख्रै रेखा होनखैबा নিনি কক ন সালাই মা টংলাই খাতা
1: হিন্দি কই শিবরাই অরণ আসুক দি তিনি দিপনি মাই চাবাই দ্রব নিসিমি ইক নি দাদা বাই বসা এক্সিডেন্ট নঙ্গি থিমাই ন ন তুই কক সালাই টংলাই মানে শিবরাই আনি বসা অব তাম কে থিমা নিকলাই খা বখানো কি সাপন সই খাই সিমান লিয়া হাই ন বখা মাংসে পুংজাক তেঙ্গি টংশু আনিলে ভাই কে বথি কি নানি বসাবা
2: অংখাবাসৈ তা কাপছুদি থৈনাই বৰক থৈন থাংকা বন তাবুক আবৈতেই তুই মানো হাইদা
0: চাল ফাইকে ইক হাই রক মাং নতা সিব্রাই চাখরাই নংখরাই কৰিখ কাবলাই কগলাই মুক্তি বাই কুংতি বাই হান অম হাইমান সঙ্গী টংলাইছো বাহাই বমতি কগরক মানফুকাসা সাগরা সিদি সিব্রাই
2: কক খাই যে খনাউ সাইমান মা জরাতেই তো খনাউ সাইমানে ফাইগ্রা খা
1: দশ সাগরা দি শিবরাই তাম বমতি কগ্র খনাউই সাইমানি ফাইকে
0: সাগরা দে শিবরাই কাহাম হামিয়া খনানানি মুচুং সগুই তং খাবলে
2: কক খাই জং পুইলা খনামা রক আবো সইয়া ট্রাক ড্রাইভার নি আর কোনো চায়া করই চায়া খাই চিনি চাইরে রং নিছি চায়া মানজা খা
1: তাম বাহাইকে অব
2: কক খাই আং বেবাক ন থানাও থাঙ্গই সেত্রাবুই শুক্রবুই ন খনাবুবাই খা
0: দা ক সাগরা দে বড় তাম বমতি কগ্র খাই ফাইকেবা নংলে
2: আং পুইলা থানাও ন থাঙ্গরা ও থানানি উসিনি কক খাই এক্সিডেন্ট অংখা হরনি দামসানি উল অজারও ট্রাক ড্রাইভার ব বেলাইখেন লামা বুক সামানই কিচা দয়ন মাল খুঁ ছয় ফাইমানি কক আজরাও সিনি চেয়ার নংজাক বেবাক ন কেফেক নামাং আসমসা ইয়াক সিয়াগরা নাসিয়াওই বেলাই খাই দৌই লামা কতর বাসন নাইফুরু ট্রাক ড্রাইভার বিনি মালখুনি ব্রেক কাশ্রেপ সুগুই নাইখা কাতি রুই মালিয়া উলখাই উকলক নি চাকা বাই হুপরা জাগাই রেখাইবা হাই রকম খাহিনটা ফঙ্গরসানি জাগা মালখুং হুপরা জাগমানি মারি তাবু গতংখো আংবো মোগল বাই থাঙাবন নুগুইন ফাইকা আবো খাই থানানি পুলিশ হক ট্রাক ড্রাইভার তাই কুবুনি বর রংন সঙ্গেই রিপোর্ট মানমানি কক
1: হাইকে থানানি পুলিশ ডক ট্রাক ড্রাইভার ন রমই মান খাহিমানি কক সেন খনা বলে শিবরাই
2: রমুই মানি ন মহাই কক রক কারুই মান মানে ককতা
0: হাইকে থানানি পুলিশ রক্ষায় ট্রাক ড্রাইভার তাই কবুনি বড় রগ্নি কক ন তলি উই নাই যে কক রক মান খা আবরক ন বরগলে ছয়দা অংজা খানা সা সিব্রাই
2: আ বরগনি কক তিখাই তো সৈন্য তংজাং মানে কক ন থানানি উসি সামানি কক খাই বরগনি জাগ তাবুক যে রিপোর্ট টঙ্গ আবন ছয় হিনি আনো সার কাতা
0: শিবরাই নং তাই কবুনি রগ থাঙ্গই খানাবো মারগলে তাবুক থানানি কগবাই গদা গথকসা
1: আ তাবুক নং সালাং মানিকে শিবরাই নংলে তামো বমতুই রগ খনাকা
2: আনি খনামা রগ ব হাইন বেবাক ন গথকজাক মাং ন কাইজাক নাই তে কাইজাক নাই নি রক নি বর রক আ হর চেরাই রক বেলাই খন ফেকজাক হিনি ন থুই থাংসিরি হিনি সাকাপো আবসে কিচাফন কক খনারি সে মানিয়াফো কোতামু ইয়া তাওয়ানা দি যেন কসাং কসাং ন

0: इमानु हिनै नफलाय खोंगा जागने
1: अबदते सावै हानै दंसि आंखै हायनि बागै न खबर से सावै थानै नाय दं सिब्राय
0: आबोन कारै बासै तेदा खोंग्रं आं आरो एक्सिडेन्ट उमानि थाय बथाङै नायखा थानानै पुलिस सामने आबरक बेबांग न सयन दंबायो ट्राक ब्रेक रमबै चाका हुप्रा जागमनि मारि ताबुगो कमरियाखौ स्राय स्राय नुकजागै दंखौ ट्राकनि साइद सयन दंगौ चिनि चारे रंनि आबसे रंता आरो हेते साजाग्नाय गोरै न
2: ओंखा सिब्राय आबनतै ताय ससर मानसक जागनार गोरैखो जायाखै चिनि स्राय रंनि न जाया हानजों खानाबले आं ताबुंनि क खानावै स्राय स्राय ओंखाता
1: ओ साजाला आं बाहागे दंनानै ओंखा ताबुक
0: ओंखा बासै ओंखा ता कापसिदि हाइके काबै बाय थांनि सागन देरारिना तानासिदि तरक तरक बखानो से रागिना खाइसिदे आबोनो वानसुगै बखानो यक्सारिउइ टंगै ताम खाइनाने ओंखा बासै ताकाब दे आंखि सिमग्रा सिनाय दा खंग्रं बासै आंखि कांकाय
2: दा क फाइ फाइदि ता सिब्राय
0: आबो दा क तामुइ फायंगना सा पखाय खना फुंनि दामचि जराव आनि नगो खिजा फाइलाय दे बोतै रंग तै न क खिजा सालाय न ता
1: अबुले नांगमनि कक न बतै रंग न सालायनानै न नांगु
2: खनानि नगन अंगनाबले सिब्राय
0: हि दादा आनि नगन खना बेबाग न फैलायन आं जतन न सावरि बायखा जराखै फुंनि दामचि जराव ता दो
2: दा क फैलायन ता
1: हाके खना मा लायसिन ता कै सिब्राय
0: आबोसे कक बासै आं थांगा एंकै
2: दा क
0: বা বাহ সালবা বুফ্রো বুফ্রো মজা মজা সুই থাকাবলাস তাই সাকে আনি রিংজাই বড় রক সসে সকলে বাইনাই খা ও মা আংলে কবর হিনজাগান দাম চিন তাম খাহিনী টংমালে ইয়ংলে দামচি সুগুসি গবলাস যাখো জরা বাকিনি নতং হবলা অ ই কুলে ফাইলি তলাই খা ও ফাইনি রকব দাম মেঞ্জারাই বাই বাসই সম্পলি সঙ্গনাবলাস হাইলে জরানি মজম সকাং সপে বেখে বলাসা ভাইজি দা মেঞ্জারাই বাসই ভাইজি ওয়াইসন অর আসুক ফাইগ্রা দে
3: ছিব্রাই সঙ্গা তামো বেলাই সকাং সপ পাইমা কালাই খেতামো নগো গরি রকব করে হিঙ্কাইবা ও সালন নাসিকে হাইন কপ্রমই নংখর বুমা বা সাইমালি এটা বেলাই দা সকাং সপ পাইখা
4: আংখা জেফ্রু পানো সকাং বারে ন ওংমান যাজাগো হাই নংখ্রাবলে কেসিব্রাই
0: বাসই নিনি কক সৈন্য দঙ্গ জেফ্রো ফানো জরানি সিকাং নংনানি নাঙ্গু হাইকে সে জেসা সামুঙ্গ যাওই বাসানাইতা আসে আলাই যা সিকাং উংলিয়াবলা অ ই কলে না খংরং সঙ্গ সপাই লেখা বা দা খংরং বাই বাসই বা নিন কানমুন চুমুরকলে তিনি জুদা নংখা ভাইজি বাসাই ভাইজি নরকনি কানমা চুম্মা রক তিনি কিসা জুদা নংখা
1: তামসা কই সিব্রাই তিনি কানমুন চুম্মুরক কথক জাগলি আদা অংখা
0: আ ক গিয়া বাসই নরক বুকুং নইন তিনিখাই বেলাই খাইন মোচাঙ্গই নগো হাই হিনি সক কক সাজা তিং উনি আদা বাসই
2: বরনি মোচাং মুসং হনি টংখা সিব্রাই হাই নুস সিনি বা সাল ব্রুম ন বকা খামপ্রো জা কান মুং চুংনি কক ন বওয়ান সুগিসি নাইজাগলি আবলে
0: অ ই কোলা বেবাং না ফাইলেবে খবলা ভাইজে ফাইবেছি দে ইয়াগন আসু ফাইবে দে হাকে দা মেঞ্জরাই দা খংরং জেঙ্গি মানলাইখেবলাসা
3: মাংখা জেঙ্গি মাংখা জেঙ্গি সেরেসিদে সিব্রাই তাই ফাইনি দংলাক
2: আ জেঙ্গিসিদে সিব্রাই জেঙ্গি মানখা
0: বাসই সঙ্গলা তাম হিনবাই
4: চিনে বাতাম চিনে বাতাম সাজনের দংনানি
1: জংবা খানানে সে ফাই হঙ্গা হঙ্গে বা চিনে বা আর তে তাম রক সাজনা দংবা জেসি জেঙ্গিসিদি
0: ধাক হাইকে বেবাগ ন হামবাই জরাতই নরক বেবাগ ন আনি কক বাই সকাই বেমানি বাগৈ আং নরক ন তিনে মারিং মানিকে হাইছে আং নাই নাই মানি কিন কামিও তাকলাই বিশাও ন পদ্রে পদ অংলাইখা তৈ থব থিক আসুক ন তাবুক রম দি ই গদা মেঞ্জেরাইনি বসা চেরাই খরকসা তমাং চামং ন তৈয়া কলাই থিকা আবনি উলখাই ই গদা খংরংনি বসলাব তমাং চামাং বাইক এক্সিডেন্ট নগৈ থৈজা খোয়া হাইছে হিনমালে ও সকাঙ্গ খাই চিন কামিনি ন ই গদা মুক্রি নিবসাজক সিকিলিব থা কৃতিতই ন আরে নাঙে থিজা খা আবরক তামুগ্রেম খা।

0: নরক সবাই তো মানবাই খা সাবাইলা
1: আনি ওয়ান সকমানি বিছিং তুই খাই আংখাই সানা নাই আমি ও মূসাসে নাই সঙ্গে রকসে দখনাহাই মা তঙ্গ আংখা
0: আ ক গিয়া দা মেনজারাই অংখা আং বুঝিখা আংতে কেবন ককসি সারিলিয়া তাবুক আং ন আবন শুক্রবই সাইখানারি সিনাই
2: সাদে সিব্রাই নই খানারাসিদি সঙ্গবা তামো সাইমানি দ সালাসা সিব্রাই তামগৈছি কামিও হাইর উংমানী কলাইখানা
0: কো তামিয়া আর বেবাগে কক থাইসাসেই যেবাগ ন জেসা সামুংব জেফুর পানো সাক নাইয়াতে সাক থারিয়া অংমানী বাকি ন হাইর কুঙ্গু ম হাইর গ কেবনি কপ্রম্বই মাজরা রক বেড়ানি কক রই নরক কেব খারক তাতুই বাজি দৌ দা মেঞ্জারাইনি চেরাই তিও কলগী থৈমানি না খংরংনি বসলা বাইক এক্সিডেন্ট গে থৈমানি তেই উ সুকাঙ্গ দা মুগ্রি নিবসাজক সিকিলি কারেন্ট নাঙে থৈমারক আবো বেবাগ ন সাক নাঙ্গিয়া সাক থারিয়া তেই যা সাব মকলি যা ফিরি কাইসমিয়ানি বাকি নঙু আনি কক সয়জা তঙ্গ সাবাইলা
3: ছয় তঙ্গু কৈশিব্রাই নি কক আনি বুখাও থা নাংফাইগিয়া
4: কৈশিব্রাই আনি বুখাওব থাক সাকাই নাংফাইগিয়া চিনি দংথাই ন জন্য দেরামানি ক্লাইও অবখাই বেলাইনি নামানি কক নিসিব্রাই
2: আও শিব্রাই নি কক রক বেবাক সৈন্য তংবায়ু সঙ্গ সাক থারিয়া সাক নাঙ্গিয়া অংমানী বাকি ন হাই রক অংমানী লে ক্লাইসিও যেন জেসানা ফানো ইয়াপি কাইসমৈন দংনানি নাঙ্গু আবল সৈ কং নু শিব্রাই
1: শিব্রাই সৈন্য তঙ্গু নং তাই সালসা যে সেকাই ফানো জরা মারি নাই নেরাই ফানো নিনি থানি সঙ্গ তাই ব সরংনানি তংকো নং খরাই দি তাই তিদুল দি সিনি বুসকাংনি তাই থিনাংনি লাংমানি বাকি
0: বেলাইখানা হামবাই নরক বেবাক নন পাইথাগ দা মেঞ্জারাইনি কক আং খাবাইন ইয়াসাখা যদি তিনি জংজালতেই দেরাও কলাইমানতেই সে সালাইখা তে সালচাখাই বন বাহাইকে কাটিনা বনতেই সালাইফিনাই তাইসা হাই নাই নরক খানি হামবাইয়া ফারো তিনি কক সালমিয়া পান্দা অরণ মোথাকা বেবাক নন খুলুমবাইখা
1: ননব বেলাই বেলাইকে হামবাই সিব্রাই হাইচে সঙ্গ বাসালাই খেতা থাইছি দে
5: আসক জরা খনাক থুমনু ফেভারেট সিরিয়াল ত্রিপুরা স্টেট কাউন্সিল তাই টেকনোলজি পাইলো আজি যাক তিনি ন পান্ডা তিনি নিকক বথনা তমানি শাক নাইঙ্গা তাবো খানাবাই দি মঙ্গল দেবনমণি খরাঙ্গ জাদুনি রেসাপু
6: যাদু না যাদু না যাদু।

গৈ হক বিশেষ দান আলাম চক তবু কংস মায়াজল তব বারেলে খমতিয়া বার মতম খা বিশিলে কতাল বাই কবই মসাঙ্গ বলং।

রাইসাইনাই দে বংশ মায়া জল রোগব, বংশ মায়া জল রোগব, সিমালে শিশিরে সেরে টাং ফানো ভারত পথে রাজা রাজমালা কিসা ফিলিং দে বংশ।

আশুক যারা যাদের রেসে মঙ্কনাখা মঙ্গল দেবরমানী খরঙ্গ তাবো খরমাদি খরানি কগ্র পান্দানি আয়বতং লোক খান ফংনি দামে দামে নিজিবা সতিব খানমানে হাইনু খরং পান্দা ফংনি দামজার দামে থামচিবা সতিব খানমানে শিগলা শিলি পান্দা জাইন দিবর দামচিনিয়াব খানমানে চখ্রাং পান্দা সারিকনি পান্দা ও সারিকনি দামচিনিয়াব খানমানে পুলাব হাবনে কক পান্দা হাবনে ইয়াগুলো খানমানে সরণ কলয় কন্যা কলয়নি খরঙ্গ জাতুনি রেসাপুং খরমবাই কেখানানি কক্রক পান্দানি আয়বতং রক আকাশবাণী আগরতলা অবনমনে পাইখা তিনি হরনি কক্রক পান্দা যতন হর কাহাম।

আকাশবাণী আগরতলা, এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তারপরে শুনবেন ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলায় সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছে সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, জাতীয় সমবায় উন্নয়ন নিগম বা এনসিডিসি সংশোধন বিল 2026 আজ সংসদে পাশ হয়েছে। সরকার নিটের বিষয়ে আলোচনা এবং বিরোধী দলগুলি সমস্ত প্রশ্নের উত্তর দিতে চাইলেও বিরোধীরা তা এড়িয়ে চলেছে বলে সরকার অভিযোগ করেছে। বৈদেশিক অনুদান নিয়ন্ত্রণ আইন সংশোধন বিল সংক্রান্ত খসড়াটি আরও নিবিড় পর্যালোচনার জন্য যৌথ সংসদীয় কমিটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে লোকসভা। 2047 সালের মধ্যে ভারতের $30,00,000,000 অর্থনীতি গড়ার লক্ষ্য, ব্যবসা ক্ষেত্রে বিরাট সুযোগের ইঙ্গিত বাণিজ্যমন্ত্রীর। নাইজেরিয়ার লাগোসে কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপে ভারত আজ 3টি সোনা, 1টি রূপো এবং 1টি ব্রোঞ্জ পদক জয় করেছে। আসছে বিস্তারিত খবরে। জাতীয় সমবায় উন্নয়ন নিগম বা এনসিডিসি সংশোধন বিল 2026 আজ সংসদে পাশ হয়েছে। রাজ্যসভায় আজ বিলটি অনুমোদন পায়। আগেই লোকসভায় বিলটি পাশ হয়েছিল। সমবায় মন্ত্রকের প্রতিমন্ত্রী মুরলীধর মোহল আজ রাজ্যসভায় বিলটি পেশ করেন। নতুন এই বিলের ফলে শিল্পজাত পণ্যের ক্ষেত্রেও এনসিডিসি কাজ করতে পারবে। এছাড়া রাজ্য সরকারগুলি এই নিগমের তহবিল সমবায় উন্নয়নের কাজে যুক্ত যে কোনো সংস্থাকে দিতে পারবে। এমনকি এনসিডিসি নিজেও সরাসরি বিভিন্ন সমবায় সমিতি বা প্রতিষ্ঠানকে ঋণ অনুদান দিতে পারবে। বিলটি নিয়ে আলোচনার জবাবে কেন্দ্রীয় মন্ত্রী মুরলীধর মোহল বলেন, এর মাধ্যমে দেশের কোটি কোটি কৃষকের কল্যাণ ও আর্থিক ক্ষমতায়ন আরও জোরদার হবে।
1: सहकारिता मंत्रालय के स्थापना के बाद माननीय उपसभापति महोदय पिछले 5 वर्षों में कई महत्वपूर्ण निर्णय लिए गए। लगभग 3,000 करोड़ रुपए की लागत से देश की 80,000 पैक्स को कंप्यूटराइजेशन किया जा रहा है। हमारे छोटे छोटे गांव के पैक्स को सक्षम बनाने के लिए पैक्स के मॉडल बायलॉज बना दिए गए और मुझे खुशी है कि देश के सभी राज्यों ने इस मॉडल बायलॉज को एडॉप्ट किया।
0: नीट आंदोलन ने छात्रों के ऊपर पुलिस लाठीचार्ज और अयोध्या राम मंदिर अनुदान

0: এমের অভিযোগে বিরোধীদের তীব্র হট্টগোলের কারণে লোকসভার অধিবেশন আজকের মতো মুলতবি হয়ে গেছে। আজ সকালে অধিবেশন শুরু হতে অধ্যক্ষ ওম বিড়লা আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে দেশের তরুণদের অবদানের কথা স্মরণ করেন।
1: আজ আন্তর্রাষ্ট্রীয় যুবা দিবস আর বিশ্ব স্তর পর ভারত কে যুবাওনে শিক্ষা বিজ্ঞান অন্তরিক্ষ বিজ্ঞান টেকনোলজি উদ্যমিতা কই ক্ষেত্র কে অন্দর বিশেষ পেচান বনাই হ্যায়। আজ উনকা সামর্থ্য কে কারণ দুনিয়া মে ভারত কা নাম হো রাহা হ্যায়। দেশ কা যুবা ভি চাহতা হ্যায় কি উনকে বিষয়ো পর চর্চা হো।
0: শ্রী বিড়লা জানান, বিরোধীদের দাবি মেনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে বক্তব্য রাখতে রাজি আছেন, কিন্তু বিরোধীরা হই হট্টগোল চালিয়ে যান। দুপুর তিনটে অধিবেশন পুনরায় বসলে খনি ও খনিজ সংশোধন বিল 2026 কোনো রকম আলোচনা ছাড়াই পাশ হয়ে যায়। এরপর সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বিরোধী কংগ্রেস ও সমাজবাদী পার্টির সাংসদদের নিজের নিজের আসনে ফিরে যাওয়ার অনুরোধ জানান। তিনি বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লোকসভা স্পিকারকে চিঠি দিয়ে নিট ইস্যুতে আলোচনায় প্রস্তুত বলে জানিয়েছেন। সরকার বিরোধীদের সব প্রশ্নে জবাব দিতে তৈরি থাকলেও তারা আলোচনা থেকে পালিয়ে বেড়াচ্ছে।
2: সরকার ডিসকাশন চাহতে পার্লামেন্ট মে ওর অপোজিশন ভাগ রে ই কল্পনা করা মুশকিল হ্যাঁকি পার্লামেন্ট ডেমোক্রেসি মে অপোজিশন পার্টি ডিসকাশন কে ডিমান্ড করতে হ্যাঁ সরকার জবাব দিতে হ্যাঁ তো সরকার খুদি কে রে কি হম ডিসকাশন করেনগে জবাব দেঙ্গে ওর অপোজিশন জবাব সুনা নেই চাহতে ওর ভাগ রে এসা পরিস্থিতি আপ কল্পনা কর সকতে হ্যাঁ লোকতন্ত্র কে লিয়ে ঠিক নেই হ্যাঁ।
0: এফসিআরই সংক্রান্ত বিলটিকে সংখ্যালঘু স্বেচ্ছাসেবী সংস্থা বিরোধী বলে দাবি করা হলে তা খারিজ করে মন্ত্রী রিজিজু জানান, এই বিলের প্রতিটি ধারা দেশের সব সম্প্রদায় নিরাপত্তার স্বার্থে আনা হয়েছে। সংসদের উভয় কক্ষে আজ বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল 2026 কে আরো খতিয়ে দেখার জন্য যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানোর বিষয়টি অনুমোদন করেছে। নতুন বিলটির উদ্দেশ্য হল 2010 সালের বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইনকে সংশোধন করা, যাতে বিদেশ থেকে আসা অনুদানের ব্যবহারকে আরো স্বচ্ছ ও দায়বদ্ধ করা যায়। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বিলটিকে দুই কক্ষের সদস্যদের নিয়ে গঠিত যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানোর ব্যাপারে আজ লোকসভায় প্রস্তাব আনেন। কমিটিতে লোকসভার অধ্যক্ষ মনোনীত 21 জন সদস্য এবং রাজ্যসভার চেয়ারম্যান মনোনীত 10 জন সদস্য থাকবেন। কমিটি শীতকালীন অধিবেশনের প্রথম সপ্তাহের শেষ দিনে তার প্রতিবেদন জমা দেবে। রাজ্যসভায় অনুমোদনের মধ্য দিয়ে সংসদে আজ কেরালাম নাম পরিবর্তন বিল 2026 পাশ হয়েছে। লোকসভা গতকালই বিলটি গৃহীত হয়েছিল। এই বিলের উদ্দেশ্য হল সংবিধানের প্রথম তফসিলে কেরালা রাজ্যের নাম পরিবর্তন করে কেরালাম করা। ভারতে বর্তমানে প্রায় 440টি মহাকাশ প্রযুক্তি সম্পর্কিত স্টার্ট আপ নিবন্ধিত রয়েছে। আজ লোকসভায় এক লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। ডক্টর সিং জানান, জাতীয় মহাকাশ প্রসার ও অনুমোদন কেন্দ্র ইনস্পেস 52টি বেসরকারি সংস্থাকে বিভিন্ন মহাকাশ গবেষণামূলক কাজের জন্য 113টি অনুমোদন দিয়েছে। এর মধ্যে 18টি হল নতুন স্টার্ট আপ। ডক্টর বি আর আম্বেদকর সামাজিক সংহতির প্রকল্পের আওতায় আন্তঃবর্ণ বিবাহ বা ইন্টারকাস্ট ম্যারেজের জন্য 457 জন উপভোক্তাকে মোট 10,66,00,000 টাকার আর্থিক সহায়তা দিয়েছে কেন্দ্র। আজ রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী রামদাস আঠাউলে। সরকারি পুঁজি বা বিনিয়োগকে বেসরকারি বিনিয়োগের বিকল্প না ভেবে একে বিনিয়োগ বাড়ানোর অনুঘটক হিসেবে ব্যবহার করা উচিত। জয়পুরে আয়োজিত এক সেমিনারে আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই মন্তব্য করেছেন। ব্রিক্স সদস্য দেশগুলিতে বেসরকারি মূলধন বাড়াতে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের ভূমিকা নিয়ে আয়োজিত এই সেমিনারে অর্থমন্ত্রী বলেন, বেসরকারি মূলধন আকর্ষণে সদস্য দেশগুলি নানা সমস্যার মুখে পড়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সহ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল ভারতীয় ব্যবসায়ী নাগরিকদের ন্যায়সঙ্গত বাণিজ্যিক পন্থাপদ্ধতি গ্রহণ, পুনর্ব্যবহারকে উৎসাহিত করা এবং সার্কুলার অর্থনীতি গড়ে তোলার উপর জোর দিয়েছেন। আজ নতুন দিল্লিতে ভারতীয় ব্যবসায়ী মহোৎসব 2026 অনুষ্ঠানের উদ্বোধন করে শ্রী গোয়েল বলেন, ভারত বর্তমানে প্রায় $4 ট্রিলিয়ন অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িত, যা 2047 সালের মধ্যে $30 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত হওয়ার লক্ষ্যপথে এগিয়ে চলেছে। পশ্চিমবঙ্গের মাটিকে আর জঙ্গিদের সেফ করিডোর হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। সাম্প্রতিককালে রাজ্যের বিভিন্ন প্রান্তে

সন্দেহভাজন জঙ্গি গ্রেপ্তারের ঘটনার প্রেক্ষিতে নবান্নে আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আগে এই ধরনের কার্যকলাপ চললেও পশ্চিমবঙ্গ পুলিশকে কার্যকর পদক্ষেপ করতে দেওয়া হতো না। এখন রাজ্য ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির সমন্বিত অভিযানের ফলে একের পর এক জঙ্গি ধরা পড়ছে। উজান অসমের বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির আগেই আগাম জেলাভিত্তিক পূর্বাভাস এবং সম্ভাব্য সতর্কবার্তা জারি করেছিল আবহাওয়া দপ্তর। আজ লোকসভায় এক লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছেন ভূবিজ্ঞান মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। তিনি জানান, জোড়হাট, গোলাঘাট, শিবসাগর এবং চড়াইদেউ সহ উজান আসামের জেলাগুলিতে বৃষ্টিপাতের মাত্রা সম্পর্কে অন্তত 7 দিন আগেই সতর্কবার্তা দেওয়া হয়েছিল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রতিবেশী রাজ্য অসমে বন্যা দুর্গতদের সাহায্যে 10 কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন। রাজ্য বিধানসভার অধিবেশনে আজ তিনি বলেন, অসমের বন্যা পরিস্থিতি ভয়াবহ। কেন্দ্রীয় সরকারও আসাম সরকার এবং ছত্তিশগড়, মণিপুর, বিভিন্ন রাজ্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছে। পাক বাহিনীর সরাসরি প্রভাবে বিতর্কিত নির্বাচন, নিরীহ মানুষের হত্যা, আন্দোলনকারীদের নিখোঁজ হয়ে যাওয়া এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের তীব্র সংকটের প্রতিবাদে সেখানে বিক্ষোভ মিছিল চলেছে। জম্মু কাশ্মীর জয়েন্ট অ্যাকশন কমিটির প্রবীণ নেতা সর্দার সাবির পাক কর্তৃপক্ষের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেন, পাক বাহিনী স্নাইপার ও LMG ব্যবহার করে প্রায় 100 জন নিরীহ মানুষকে হত্যা করেছে। ইরাকের উত্তরাঞ্চলীয় এরবিল প্রদেশের কুর্দি বিরোধী গোষ্ঠীগুলির বিভিন্ন ঠিকানা লক্ষ্য করে ইরান আজ ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে। খবর অনুযায়ী এরবিল প্রদেশের আলানা উপত্যকায় কোমালা পার্টি এবং কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টি অব ইরান KDPI যোদ্ধাদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়। চীনের প্রাক্তন প্রধানমন্ত্রী ঝু রংজি বেচিংয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল 98 বছর। সেদেশের সরকারি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। নাইজেরিয়ার লাগোসে কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপে তৃতীয় দিনে দুর্দান্ত সাফল্য পেয়েছে ভারত। আজ ভারত 3টি সোনা, 1টি রূপ এবং 1টি ব্রোঞ্জ পদক পেয়েছে। এর ফলে প্রতিযোগিতায় ভারতের মোট পদক সংখ্যা বেড়ে দাঁড়াল 29-এ। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। জাতীয় সমবায় উন্নয়ন নিগম বা NCDC সংশোধন বিল 2026 আজ সংসদে পাশ হয়েছে। বৈদেশিক অনুদান নিয়ন্ত্রণ আইন সংশোধন বিল সম্পর্কিত খসড়াটি যৌথ সংসদীয় কমিটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে লোকসভা। নাইজেরিয়ার লাগোসে কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপে ভারত আজ 3টি সোনা, 1টি রূপ এবং 1টি ব্রোঞ্জ পদক জয় করেছে। খবর এখনকার মতো এ পর্যন্তই। এরপর স্থানীয় সংবাদ 7টা বেজে 50 মিনিটে।

আকাশবাণী আগরতলা কক্টমা পরিবহ সমীর দেব বর্মা তিনি কক্টমা বুবাগ রগংখা কেন্দ্রনি স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ তিনি শাখা সরংনাই রগ্নি কগ্ন খবই যে সাব কক বুমানো কগলাম সালাইনা বাকেই তাই সংসদ আদং রগ্নি টিসাজাক যে সাব সুমুংনি কক ফিরক মুংরনা বাকেই হাপাং বেবাগ্ন তিয়ার তঙ্গ তাবুকনি সিমি হাস্তে ও হাপাংনি সেবুক মানানি বাকেই পিআরটিসি নাংসুকনাই ইংলিয়া জিএসডিপি তাই খরক থুগী আজিমাও সালচি সালকা আমচাইনি উলনি থাইও তঙ্গ হাস্তে ত্রিপুরা হনই শাখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি আগরতলাও কমনওয়েলথ গেমস যদুও রাংচাকনি মেডেল মাননাই হাস্তেনি সাজক অস্মিতা দেন বরম ব্যাপার জাখা তাবুক কক্টমা শুক্রবই কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি শাখা শ্রেণের অগ্নি কগ্ন খবই যে সাব কক বুমানো তুই কগলাম সালাইনা বাকেই তাই সংসদ আদং রগ্নি টিসাজাক যে সাব সুমুংনি কক ফিরক মুংরনা বাকেই হাপাং বেবাগ্র তিয়ার তঙ্গ তিনি সংসদনি ফাতার কক্টমথুমনে রগ্ন কক সাফরু মশাং শাহ অ কক শাখা তাবুকনি সিমি হাস্তে ও হাপাংনি সেবক মানানি বাকেই পিআরটিসি নাংসুকনাই ইংলিয়া আবুনি থাইও সেবক রুতুকনাই রক হাস্তেনি জেসা রংনকনি পুলিয়ানি সিমি রেমচিনি জরা সরংমানি জরানি বিশিকবানি চয়াউই রংনি সেবনাহারমানি মুকুমুবলাই তংনা নাংনাই তিনি হাস্তে মন্ত্রী সভাও অ কক চক চংমুংন নাহার জাখা বেড়াইখিরি মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি তাংন কতর কক্টমা থুনের রংনি থুম মন্ত্রী সভানি অ কক চংমুং নাহার মানো খোরজাউই শাখা হাস্তে হাপাংনি সেবক মান্নাও পিআরটিসি নাংসুক মানতেই দিল্লিনি খরকসা বরক ত্রিপুরা কুচুকুক দরবানগ কইমুং নারকমানি ইয়াগুলো পিআরটিসি নাংমানি বাবাইনতেই দরবানগ ওয়ানসুক নাইফিরনানি দাগিমুংন রগই অ কক চংমুং নাহার জাখা বতাইব শাখা মন্ত্রী সভাও নাহারজাক জুদা জুদা কক চংমুংনি বিশিং

থংনাইখুং ত্রিপুরা জুডু এসোসিয়েশননি চেতন ভাই তিনি আগরতলা কমনওয়েলথ গেমস জুডু রাংসাক মেডেল মাননাই হাস্তি সাজক অস্মিতা দেন বরম ইয়াফারজাকা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা অস্মিতা দেনি আগ খকসি রাসাই রাংনি চেকন খবৈ টংথাইনি কংবলাই ইয়াফারি রেখা পান্ডাও মানজাকা সিকলাতাই থংমন্ত্রী ডিঙ্কুরাই আগরতলা পুরনাইখ্রাইনি মেয়র দীপক মজুমদার অলিম্পিয়ার পদ্মশ্রী অলিম্পিয়ান পদ্মশ্রী জিমনাস্ট দীপা কর্মকার আকর্ষণ ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক বৈকুণ্ঠনাথ মেমোরিয়াল ব্রেরগনি লীগ ফুটবল বাতাইলিয়া মুনি তিনি থংলাইমাও ত্রিপুরা পুলিশ এথলেটিক্স ক্লাব গপ্লাই এংখা উমাকান্ত মিনি স্টেডিয়ামও সংসারজাক থংলাইমাও ত্রিপুরা পুলিশ এথলেটিক্স ক্লাব নই সা গোলনি ফেরবাই রামকৃষ্ণ সেবাশ্রম মেচেনখা নবতিবানী ককটমা বসকাং দাম নই সিব্রিও হাস্তিনি যত হাঙ্কর ফেরাং কগৈ ওয়াতি ওয়াউই মানো হই হজাক মূরখা নবতিবার নাইখুং খনা সালনি সাকানি টুমারি থামসিবা ডিগ্রি সেলসিয়াস তাই খামাও নৈশিদক ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনিও টঙি মানো তিনি সালনি সাকানি টুমারি টংমানি থামসিব্রী দশমিক দক ডিগ্রি সেলসিয়াস তাই খামাও নৈশিবা দশমিক চার ডিগ্রি সেলসিয়াস ককটমা পাইনি সেকাং ককটমা বুবাগ্রক তেইসা পরিফির কেন্দ্রনি স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ তিনি সাকা সরনে রগনি কক ন খবই যে সাব কক বুমানো কগলাম সালাইনা বাকি তাই সংসদ আদং রগনি তিসাজাক যে সাব সুমুংনি কক ফিরক মুং রা বাকি হাফাং বেবাগ্ন তিয়ার টঙ্গ তাবুকনি সিমি হাস্তেও হাফাংনি সেবুক মানানি বাকি পি আর টি সি নাংসুকনাই ইংলিয়া জি এস ডি পি তাই খরক থগৈ আজিমাও সালচি সালকা আমচাইনি উলনি থায় টঙ্গ হাস্তে ত্রিপুরা হই সাকা মন্ত্রক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি আগরতলাও কমনওয়েলথ গেমস জুডুও রাংসাকনি মেডেল মাননাই হাস্তিনি সাজক অস্মিতা দেন বরম ইয়াফারজাকা ককটমা তিনি বাকি অরণ্য পাইখা উলনি ককটমা আবৈ খনা ফুং দাম স্নিতাময় সতি ব্রেসিওয়

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সোমা চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, এখন থেকে রাজ্যে সরকারি চাকরির ক্ষেত্রে পিআরটিসি আর বাধ্যতামূলক নয়, রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত। হর ঘর তিরঙ্গা অভিযানের অঙ্গ হিসেবে আগরতলায় তিরঙ্গা র্যালি অনুষ্ঠিত। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, জিএসডিপি এবং মাথাপিছু গড় আয়ে ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলে দ্বিতীয় স্থানে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, শিক্ষার্থীদের বিষয় নিয়ে সংসদে যে কোনো প্রশ্নের উত্তর দিতে সরকার প্রস্তুত। কমনওয়েলথ গেমসে জুডোতে স্বর্ণপদক জয়ী রাজ্যের মেয়ে অস্মিতা দেকে সম্বর্ধনা জ্ঞাপন। এখন থেকে রাজ্যে সরকারি চাকরির ক্ষেত্রে পিআরটিসি আর বাধ্যতামূলক নয়, এর পরিবর্তে চাকরি প্রত্যাশীদের অবশ্যই রাজ্যের যে কোনো বিদ্যালয়ে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে কোনো সময় পাঁচ বছরের এক নাগারে পড়াশোনা করা

প্রমাণপত্র থাকতে হবে। আজ রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী আজ সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা উল্লেখ করে বলেন, রাজ্যে সরকারি চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক থাকার বিষয়টি নিয়ে দিল্লি নিবাসী জনৈক ব্যক্তি ত্রিপুরার উচ্চ আদালতে আবেদন করার পর পিআরটিসির বিষয়ে আদালতের পুনর্বিবেচনার নির্দেশ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, মন্ত্রিসভায় গৃহীত অন্যান্য সিদ্ধান্তের মধ্যে রয়েছে রাজ্য সরকারের বিভিন্ন পদে বিভিন্ন দপ্তরে 552টি শূন্য পদের লোক নিয়োগ হবে, টিপিএসসির মাধ্যমে ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসে 310টি শূন্য পদে জুনিয়ার ইঞ্জিনিয়ার গ্রেড এ এবং গ্রেড ফাইভ বি পদে নিয়োগ করা হবে। এক্ষেত্রে জুনিয়ার ইঞ্জিনিয়ার গ্রেড ফাইভের ক্ষেত্রে আবেদনকারীদের অবশ্যই বিটেক ডিগ্রি থাকতে হবে, পাশাপাশি জুনিয়ার ইঞ্জিনিয়ার গ্রেড ফাইভ বির ক্ষেত্রে আবেদনকারীদের ডিপ্লোমা থাকতে হবে। জিআরবিটির মাধ্যমে জলসম্পদ দপ্তরের 185টি জুনিয়র পাম্প অপারেটর এবং গ্রুপ সি পদে লোক নিয়োগ করা হবে। এক্ষেত্রে চাকরি প্রত্যাশীদের মাধ্যমিক ও আইটিআই পাস হতে হবে। তাছাড়া কলেজ অব ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ডারির 57টি ফ্যাকাল্টি শূন্য পদে সরাসরি নিয়োগ করা হবে। এক্ষেত্রে অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক পদে টিপিএসসির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। পর্যটনমন্ত্রী আরও জানান, কমনওয়েলথ গেমসের স্বর্ণপদক জয়ী অস্মিতা দেকে রাজ্য সরকারের পক্ষ থেকে আগরতলা শহরে 2.5 ঘন্টা জায়গা অ্যালটমেন্ট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অ্যালটমেন্টের প্রিমিয়াম হিসেবে 33,50,239 টাকাও রাজ্য সরকারের পক্ষ থেকে মিটিয়ে দেওয়া হবে। তাছাড়া বক্সনগর, মনুবঙ্কুল, গর্জি ও গঙ্গানগরে নতুন ফায়ার স্টেশন স্থাপন করা হবে। তিনি আরও জানান, সাধারণ প্রশাসন পলিটিক্যাল দপ্তরের পক্ষ থেকে রাজ্যের এক্স সার্ভিসম্যানদের পরিবারের জন্য বিভিন্ন অনুদান প্রদান করা হয়ে থাকে। এই সমস্ত অনুদানের অর্থরাশিও বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। হর ঘর তিরঙ্গা অভিযানের অঙ্গ হিসেবে আজ নতুন দিল্লিতে সাংসদদের এক বিশেষ বাইক র্যালি অনুষ্ঠিত হয়। এর সূচনা করেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। সংস্কৃতি মন্ত্রক আয়োজিত এই র্যালিতে অংশ নেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু, রাজীব রঞ্জন সিং, গজেন্দ্র সিং শেখাওয়াত, বীরেন্দ্র কুমার, জি কিষাণ রেড্ডি ও জিতেন্দ্র সিং সহ আরও বেশ কয়েকজন সাংসদ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ। হর ঘর তিরঙ্গা অভিযানের অঙ্গ হিসেবে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আজ আগরতলায় তিরঙ্গা র্যালি অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা উজ্জয়ন্ত প্রসাদ প্রাঙ্গণ থেকে এই তিরঙ্গা র্যালির সূচনা করেন। তিনি বলেন, হর ঘর তিরঙ্গা কর্মসূচি দেশপ্রেম, জাতীয় চেতনা এবং দেশের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধার প্রতীক। ত্রিবর্ণরঞ্জিত পতাকা ভারতের ঐক্য, সার্বভৌমত্ব এবং শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগের পরিচায়ক। মুখ্যমন্ত্রী বলেন, জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করা প্রতিটি নাগরিকের কর্তব্য। তিরঙ্গা র্যালিতে অন্যান্যদের মধ্যে অংশ নেন রাজ্য মন্ত্রিসভার সদস্যগণ, বিধায়কগণ, আগরতলা পুর নিগমের জনপ্রতিনিধিগণ এবং বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। পশ্চিম ত্রিপুরার জেলা পুলিশের উদ্যোগেও আজ আগরতলা শহরে এক তিরঙ্গা র্যালির আয়োজন করা হয়। বিজেপি গোমতী জেলা কমিটির উদ্যোগেও আজ উদয়পুর শহরে তিরঙ্গা র্যালির আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, জিএসডিপি এবং মাথাপিছু গড় আয়ে ত্রিপুরা আজ উত্তর পূর্বাঞ্চলে দ্বিতীয় স্থানে রয়েছে। আজ আগরতলায় ত্রিপুরা হকার্স ইউনিয়নের নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান ও রক্তদান শিবিরের উদ্বোধন করে তিনি একথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী ত্রিপুরা রাজ্য এখন বিভিন্ন সেক্টরে ফ্রন্ট রানার হিসেবে স্বীকৃতি পেয়েছে। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কর্পোরেটর রত্ন দত্ত প্রমুখ। রক্তদান শিবিরে 51 জন স্বেচ্ছায় রক্তদান করেন। ঊনকোটি জেলায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান আগামীকাল কৈলাসহরের ডলুগাঁও উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী অনিমেষ দেববর্মা আজ আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে আরও 50টি স্কুলে ডিএনএ ক্লাবের উদ্বোধন করেন। এর ফলে রাজ্যের ডিএনএ ক্লাবের সংখ্যা বেড়ে দাঁড়ালো 272টি। অনুষ্ঠানে তিনি বলেন, এই ক্লাবগুলির মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের কাছে বিজ্ঞান চেতনার প্রসার ঘটবে। বিকশিত ভারত 2047কে সামনে রেখে তথ্য সম্প্রচার মন্ত্রকের অধীন প্রেস ইনফরমেশন ব্যুরো আগরতলার উদ্যোগে আজ সিপাহীজলা জেলাশাসক কার্যালয়ে বার্তা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জল সংরক্ষণ, আদমশুমারি এবং নেশামুক্ত ভারত অভিযানে তিনটি বিষয় নিয়ে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলাশাসক সুভাষ দত্ত। বক্তব্য রাখেন ডেপুটি কালেক্টর দিব্যশ্রী দাশগুপ্ত, তথ্য সংস্কৃতি দপ্তরের অবসরপ্রাপ্ত আধিকারিক দেবাশিস লোধ এবং উদয়পুর বিজ্ঞান কেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিক অয়ন সাহা। সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলাশাসক সুভাষ দত্ত এই উদ্যোগের প্রশংসা করেন। বার্তা অনুষ্ঠানে সিপাহীজলা জেলার সাংবাদিক ও সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন। আপনারা এই খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে। ফলো করুন সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেলে অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ অ্যালার্টস। দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউব।

হবে। আকাশবাণী নিউজ আগরতলা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বলেছেন, শিক্ষার্থীদের বিষয় সহ যে কোনো বিষয়ে আলোচনা করতে এবং সংসদের সদস্যদের উত্থাপিত যে কোনো প্রশ্নের উত্তর দিতে সরকার সম্পূর্ণ প্রস্তুত। আজ সংসদ চত্বরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শ্রী শাহ একথা জানান। প্রাক্তন বিদ্যুৎমন্ত্রী মানিক দে আজ আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে স্মার্ট মিটার ও বিদ্যুতের মাশুল বৃদ্ধি নিয়ে রাজ্য সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, অনেক গ্রাহকের ক্ষেত্রে বিদ্যুতের অত্যধিক বিল হচ্ছে, অথচ এই বিষয়ে সরকারের পক্ষ থেকে সন্তোষজনক ব্যাখ্যা দেওয়া হচ্ছে না। স্মার্ট মিটার নিয়ে জনসাধারণের অভিযোগ খতিয়ে দেখতে টেকনিক্যাল কমিটি গঠনের সিদ্ধান্তেরও সমালোচনা করেন তিনি। এর সম্পর্কে সচেতনতা বাড়াতে আজ সাবরুমের মাইকেল মধুসূদন দত্ত কলেজে NSS ইউনিটের উদ্যোগে এক সচেতনতামূলক প্রচার অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয়। ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি ও স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ডক্টর অনুপম গুহ, মেডিকেল অফিসার ডাক্তার সৌমিক হাজরা সহ কলেজের অধ্যাপক অধ্যাপিকা ও ছাত্রছাত্রীরা। সিপাহীজলা জেলার জেলাশাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল আজ টাম্পামুড়া বাজারের নাট মন্দিরে জেলাভিত্তিক বর্ষামঙ্গল উৎসবের সূচনা করেন। সিপাহীজলা জেলা তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজিত উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সদস্য গৌরাঙ্গ ভৌমিক, চাম্পামুড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শঙ্কর পাল প্রমুখ। খেলার খবর। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর এবং ত্রিপুরা জুডো অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ আগরতলায় কমনওয়েলথ গেমসের জুডোর 48 কেজি বিভাগে স্বর্ণপদক জয়ী রাজ্যের মেয়ে অস্মিতা দেকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা অস্মিতা দের হাতে 10 লক্ষ টাকার চেক ও জমি বরাদ্দের অনুমতিপত্র তুলে দেন। উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, অলিম্পিয়ার জিমনাস্ট পদ্মশ্রী দীপা কর্মকার প্রমুখ। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত বৈকুণ্ঠনাথ মেমোরিয়াল মহিলা লীগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় ত্রিপুরা পুলিশ অ্যাথলেটিক্স ক্লাব জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ত্রিপুরা পুলিশ অ্যাথলেটিক্স ক্লাব 2-1 গোলে রামকৃষ্ণ সেবাশ্রম সংঘকে হারিয়ে দেয়। আবহাওয়া। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল আগরতলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.6 ডিগ্রি এবং সর্বনিম্ন 25.8 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরেকবার। এখন থেকে রাজ্যে সরকারি চাকরির ক্ষেত্রে PRTC আর বাধ্যতামূলক নয়, রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত। হরঘর তিরঙ্গা অভিযানের অঙ্গ হিসেবে আগরতলায় তিরঙ্গা র্যালি অনুষ্ঠিত। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, GSDP এবং মাথাপিছু গড় আয়ে ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলে দ্বিতীয় স্থানে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, শিক্ষার্থীদের বিষয় নিয়ে সংসদে যে কোনো প্রশ্নের উত্তর দিতে সরকার প্রস্তুত। কমনওয়েলথ গেমসের জুডোতে স্বর্ণপদক জয়ী রাজ্যের মেয়ে অস্মিতা দেকে সম্বর্ধনা জ্ঞাপন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।

এতক্ষণ পর্যায়ক্রমে কলকাতা এবং আগরতলা কেন্দ্র থেকে সম্প্রচারিত সংবাদ শুনলেন। আকাশবাণী কোলা শহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 MHz-এ আকাশবাণীর কোলা শহর কেন্দ্র থেকে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

0: আরবিআই এর মানি অ্যাপ দৃষ্টিহীনদের নোটের মূল্যবর্গ বুঝে নিতে সাহায্য করে। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড প্লে স্টোর এবং iOS অ্যাপ স্টোর থেকে কোনো ফিস ছাড়াই ডাউনলোড করা যেতে পারে। অ্যাপ ইনস্টল করার পর ইন্টারনেটে দরকার হয় না, এটা অফলাইন মোডেও কাজ করে। এই অ্যাপ মূল্যবর্গ চিনিয়ে দেয় আর তাকে হিন্দি, ইংরেজি এবং 11টি অন্যান্য ভাষায় ব্যক্ত করে। সেই সঙ্গে এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোটের মূল্যবর্গ, ভাইব্রেশন ইত্যাদির মাধ্যমে বুঝে নিতে সাহায্য করে। মনে রাখবেন, এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোট আসল না নকল তার প্রমাণ দেয় না, তাই এক্ষেত্রে ব্যবহারকারী সাবধানতা অবলম্বন একান্ত আবশ্যক। আরবিআই এ কথা বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।
1: আসুন শুনি ইন্স্যুরেন্স এর কিছু গল্প।
2: সময় 11:05। প্রতিদিনের মতোই মেরিয়ান্টি সোসাইটির কুকুরদের বিস্কিট খাইয়ে বাড়ি ফিরলেন। রেখামাসি এসে ঘরও মুছছেন। হঠাৎই মেরিয়ান্টির পা ভেজা মেঝেতে পিছলে গেল আর মেরি বিস্কিটের মতোই ওনার হাড়ও ভাঙল। হসপিটালের বিশাল বিল দেখে মেরিয়ান্টি ভয় পেলেন না, বরং হেসে বললেন, আচ্ছা কিয়া, হেলথ ইন্স্যুরেন্স লিয়া, এবার বিল হেলথ ইন্স্যুরেন্স কভার করবে।
3: কঠিন সময় সবাই এটাই বলেন, আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া। ভিজিট করুন আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া .com, an insurance awareness initiative by General Insurance Council of India. আচ্ছা কিয়া।

এতক্ষণ শুনলেন মান্নাদের কণ্ঠে। আধুনিক গানের অনুষ্ঠান এখানে শেষ হল। নমস্কার, আকাশবাণী কোলা শহর। এবারে শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি। বাংলা হিন্দি মিশ্র রকমারি গানের অনুষ্ঠানে প্রথমে শুনুন রবীন্দ্রসঙ্গীত শিল্পী সৌরেন ঘোষাল।

এতক্ষণ শুনলেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। শুনছেন রকুমারী নানান স্বাদের মিশ্র গানের অনুষ্ঠান। এবার শুনুন ছোটদের ছড়ার গান সমবেত কণ্ঠে।

রকুমারি নানান স্বাদের গানের অনুষ্ঠানে এবারে শুনুন হিন্দি ছবির গান। ছবি দেব, গেয়েছেন কৈলাস খের এবং সহশিল্পীরা।

এতক্ষণ শুনলেন কৈলাস খের, মহুয়া কামাত, শ্রদ্ধা পণ্ডিত ও সহশিল্পীদের কণ্ঠে হিন্দি ছবি দেব থেকে নেওয়া গান। বাংলা হিন্দি মিশ্র অকুমারী গানের অনুষ্ঠান এখানে শেষ হল আকাশবাণী কোলা শহর। এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

এতক্ষণ শুনলেন লোকগীতি, শিল্পী ছিলেন পরীক্ষিত বালা, আকাশ মানে কৈলাস আহুর। এখন শুরু হচ্ছে শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান। আজ শুনবেন খেয়াল তারানা বেহাগ রাগে, শিল্পী বড়ে গোলাম আলী খান।

এতক্ষণ শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে বেহাগ রাগে খেয়াল শুনলেন শিল্পী ছিলেন বারী গোলাম আলী খান, আকাশবাণী কোলার শহর। এখন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ ট্রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী, খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হল, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং আন্দোলন নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা করতে সরকার সম্পূর্ণ প্রস্তুত বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন। সংসদে আজ জাতীয় সমবায় উন্নয়ন নিগম বিল, কেরালাম নাম পরিবর্তন বিল অনুমোদিত হয়েছে, বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল আরও বিশদ পর্যালোচনার জন্য যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানো হয়েছে। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে 2025-এর বিজ্ঞপ্তির ভিত্তিতে জারি হওয়া সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের মহিলা ও শিশুসহ 15 জনের মৃত্যু হয়েছে। গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, উত্তর রাশিয়া, আটলান্টিক মহাসাগর, স্পেন এবং পর্তুগালের কিছু অংশসহ উত্তর গোলার্ধের বিভিন্ন অঞ্চলে আজ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ চলছে। আসছি বিস্তারিত খবরে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং আন্দোলন নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা করতে সরকার সম্পূর্ণ প্রস্তুত। লোকসভায় অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আবার ওই বিষয়টি স্পষ্ট করেছেন বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন। আজ সংসদ ভবনের চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রী রিজিজু বলেন, সরকার নিজে থেকে আলোচনা এবং বিরোধী দলগুলোর ওপর সমস্ত প্রশ্নের উত্তর দিতে চাইছে, কিন্তু বিরোধীরা কোনো আলোচনা এড়িয়ে চলেছে।
1: সরকার ডিসকাশন চাহতে হ্যায় পার্লামেন্ট মে ওর অপোজিশন ভাগ রে হ্যায়, ইয়ে কল্পনা করনা মুশকিল হ্যায়, ক্যোঁকি পার্লামেন্ট কি ডেমোক্রেসি মে অপোজিশন পার্টি ডিসকাশন কে লিয়ে ডিমান্ড করতে হ্যায় ওর সরকার জবাব দেতে হ্যায়। ইয়াহাঁ তো সরকার খুদ হি কহ রহে হ্যায় কি হাম ডিসকাশন করেঙ্গে, জবাব দেঙ্গে, ওর অপোজিশন জবাব সুনে নেই চাহতে ওর ভাগ রে হ্যায়। এসা পরিস্থিতি আপ কল্পনা কর সকতে হ্যায়, লোকতন্ত্র কে লিয়ে ঠিক নেই হ্যায়।
0: জাতীয় সমবায় উন্নয়ন নিগম বা এনসিডিসি সংশোধন বিল 2026 আজ সংসদে পাশ হয়েছে। রাজ্যসভায় আজ বিলটি অনুমোদন পেয়েছে, আগেই লোকসভায় বিলটি পাশ হয়েছিল। সমবায় মন্ত্রকের প্রতিমন্ত্রী মুরলীধর মহল আজ রাজ্যসভায় বিলটি পেশ করেন। নতুন এই বিলের ফলে শিল্পজাত পণ্যের ক্ষেত্রেও এনসিডিসি কাজ করতে পারবে। এছাড়া রাজ্য সরকারগুলো এই নিগমের তহবিল সমবায় উন্নয়নের কাজে যুক্ত যে কোনো সংস্থাকে দিতে পারবে। এমনকি এনসিডিসি নিজেও সরাসরি বিভিন্ন সমবায় সমিতি বা প্রতিষ্ঠানকে ঋণ ও অনুদান দিতে পারবে। বিলটি নিয়ে আলোচনা জবাবে কেন্দ্রীয় মন্ত্রী মুরলীধর মহল বলেন, এর মাধ্যমে দেশের কোটি কোটি কৃষকের কল্যাণ ও আর্থিক ক্ষমতায়ন আরও জোরদার হবে। মন্ত্রী জানান, ভারত বিশ্বজুড়ে অন্যতম বৃহৎ সমবায় ব্যবস্থার দেশ। বর্তমানে দেশে 8 লক্ষেরও বেশি সমবায় সমিতি হয়েছে, যার সঙ্গে যুক্ত প্রায় 30 কোটি মানুষ।
2: सहकारिता मंत्रालय के स्थापना के बाद माननीय उपसभापति महोदय, पिछले 5 वर्षों में कई महत्वपूर्ण निर्णय लिए गए। लगभग 3,000 करोड़ रुपए की लागत से देश की 80,000 पैक्स को कंप्यूटराइजेशन किया जा रहा है। हमारे छोटे छोटे गांव के पैक्स को सक्षम बनाने के लिए पैक्स के मॉडल बायलॉज बना दिए गए और मुझे खुशी है कि देश के सभी राज्यों ने इस मॉडल बायलॉज को एडॉप्ट किया।
0: রাজ্যসভায় অনুমোদনের মধ্য দিয়ে সংসদে আজ কেরালাম নাম পরিবর্তন বিল 2026 পাশ হয়েছে। লোকসভায় গতকালই বিলটি গৃহীত হয়েছিল। এই বিলের উদ্দেশ্য হল সংবিধানের প্রথম তফসিলে কেরালা রাজ্যের নাম পরিবর্তন করে কেরালাম রাখা। বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বলেন,

কেরালা বিধানসভা 2024 সালে এই প্রস্তাব পাশ করে কেন্দ্রের কাছে রাজ্যের নাম কেরালা পরিবর্তন করে কেরালাম করার অনুরোধ জানিয়েছিল। তিনি বলেন, এই অনুরোধের কারণ হল মালায়ালাম ভাষায় রাজ্যের নাম কেরালাম, অথচ সংবিধানে এটি কেরালা হিসেবে লেখা আছে। এর আগে আলোচনায় অংশ নিয়ে বিজেপি তরুণ চুগ বলেন, এই বিলের লক্ষ্য হল নাম কেরালা থেকে কেরালাম পরিবর্তন করা এবং দাসত্বের চিহ্ন মুছে ফেলে রাজ্যের গৌরব পুনরুদ্ধার করা। শিবসেনার জ্যোতি ওয়াগমারে বলেন, নাম হলো কোনো ব্যক্তি বা স্থানের প্রাথমিক পরিচয়, তাই কেরালার নাম পরিবর্তন করে কেরালাম করা মালয়ালম ভাষাকেই সম্মান জানানো। আলোচনায় অংশ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ গোপী বলেন, এই বিল পাশ হওয়া বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা 4 কোটিরও বেশি মালয়ালম ভাষী মানুষের জন্য এটি আনন্দের মুহূর্ত। বিজেপি শ্রমিক ভট্টাচার্য সরকারের কাছে ওয়েস্ট বেঙ্গল রাজ্যের নাম পরিবর্তন করে পশ্চিমবঙ্গ করার আহ্বান জানান। আরএলএম এর উপেন্দ্র কুশওয়া পাটনার নাম পরিবর্তন করে পাটালিপুত্র করারও দাবি জানান। সংসদের উভয় সভায় আজ বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল 2026 আরও বিশদ পর্যালোচনার জন্য যৌথ সংসদীয় কমিটি জেপিসির কাছে পাঠানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে। এই বিলের লক্ষ্য হল বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন 2010-এ সংশোধন করা, বিদেশি অনুদানের ব্যবহারকে অধিকতর স্বচ্ছ ও জবাবদিহিমূলক করে তোলাই এই বিলের উদ্দেশ্য। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে 2025 সালে বিজ্ঞপ্তির ভিত্তিতে জারি হওয়া সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি অনুজ সিং এর ডিভিশন বেঞ্চ আজ জানান, ওবিসি এ এবং ওবিসি বি বিভাজন এখন আর নেই। যাদের কাছে এই শংসাপত্র রয়েছে তাদের এখন থেকে সাধারণ শ্রেণী হিসেবে বিবেচনা করা হবে। পশ্চিমবঙ্গে নতুন সরকার আসার পরই ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরি তুলে দেওয়া হয়। বলা হয়, অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য একটি সংরক্ষণ রাখা হবে, একই সঙ্গে 66টি সম্প্রদায়কে ওবিসি হিসেবে গণ্য করে বিজ্ঞপ্তি জারি করা হয়। তৃণমূল আমলে ওবিসি সংরক্ষণ 17% করা হলেও নতুন সরকার তা 7% ফিরিয়ে এনেছে। বহু সংখ্যক নতুন উপভোক্তাকে যুক্ত করে অন্নপূর্ণা যোজনার তৃতীয় পর্যায়ে অর্থ প্রদান আগামী 17 আগস্ট থেকে শুরু হবে। নবান্নে নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ মন্ত্রী মালতি রাভা রায় এবং পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালকে সঙ্গে নিয়ে এক সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ একথা ঘোষণা করেন। তিনি বলেন, দীর্ঘ যাচাই বাছাইয়ের পর এবার প্রকৃত উপভোক্তাদের 99%কে প্রকল্পের আওতায় আনা সম্ভব হয়েছে। একই সঙ্গে গ্রামীণ এলাকার মহিলাদের সুবিধার কথা মাথায় রেখে একাধিক যোগ্যতার শর্ত শিথিল করার কথাও ঘোষণা করেন তিনি। অন্যদিকে প্রকল্প নিয়ে অভিযোগ ও আপিল জানানোর জন্য পৃথক অভিযোগ পোর্টালও চালু করা হবে। তিনি বলেন যে 25 থেকে 60 বছর বয়সী মহিলারাই এই প্রকল্পের সুবিধা পাবেন। স্থায়ী কেন্দ্র বা রাজ্য সরকারি কর্মী, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মী, সরকারি সংস্থার কর্মচারী, বছরে 12 লক্ষ টাকারও বেশি পারিবারিক আয় এবং মাসে 10,000 টাকার বেশি উপার্জনকারী মহিলারা এই প্রকল্পের আওতার বাইরে থাকবেন। তবে চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীদের পরিবারের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য হবে না। গ্রামীণ এলাকায় 3 কক্ষ বিশিষ্ট বাড়ি থাকার শর্ত সম্পূর্ণ তুলে দেওয়া হয়েছে, ফলে আগের দফায় এই কারণে যারা বাদ পড়েছিলেন তারা এবার সুযোগ পাবেন। এছাড়াও গ্রামীণ অধিকাংশ পৌর এলাকায় জমির পরিমাণ সংক্রান্ত বিধিনিষেধও শিথিল করা হয়েছে। শুধুমাত্র 7টি কর্পোরেশন এলাকায় 50 ডেসিমিলের বেশি জমির মালিকদের ক্ষেত্রে আগের শর্তই বহাল থাকছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। চীনের প্রাক্তন প্রধানমন্ত্রী জু রংজি বেজিংয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল 98 বছর। সে দেশের সরকারি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি। জু রংজি 1998 থেকে 2003 পর্যন্ত চীনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 2003 সালে প্রধানমন্ত্রী পদ থেকে অবসর নেওয়ার পর তিনি মূলত জনসমক্ষ থেকে দূরেই ছিলেন। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে এক গাড়ি দুর্ঘটনায় একই পরিবারের মহিলা ও শিশুসহ 15 জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, পাঞ্জাবের মুজাফফরগড় জেলার কোট আড্ডু এলাকায় বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়া 26 জন যাত্রী নিয়ে একটি গাড়ি দ্রুতগতিতে যাওয়ার সময় একটি 3-চাকার যান
খালের জলে পড়ে যায়। তিনজন যাত্রী সাঁতার কেটে খাল থেকে উপরে উঠে এসে বিষয়টি জানাবার পর উদ্ধার কাজ শুরু হয়।

0: পুলিশ জানিয়েছে গতকাল খাল থেকে 12টি ও আজ আরও 3টি মরদেহ উদ্ধার হয়, ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 15। পাক অধিকৃত জম্মু কাশ্মীরের পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠছে। পাক বাহিনীর সরাসরি প্রভাবে বিতর্কিত নির্বাচন, নিরীহ মানুষদের হত্যা, আন্দোলনকারীদের নিখোঁজ হয়ে যাওয়া এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের তীব্র সংকটের প্রতিবাদে সেখানে বিক্ষোভ চলছে। জম্মু কাশ্মীর জয়েন্ট অ্যাকশন কমিটির প্রবীণ নেতা সর্দার সাবির পাক কর্তৃপক্ষের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, উত্তর রাশিয়া, আটলান্টিক মহাসাগর, স্পেন এবং পর্তুগালের কিছু অংশ সহ উত্তর গোলার্ধের বিভিন্ন অঞ্চলে আজ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ চলছে। আইসল্যান্ড এবং উত্তর স্পেনের মতো অঞ্চলগুলিতে সূর্যাস্তের ঠিক আগে প্রায় 2 মিনিট পর্যন্ত সম্পূর্ণ অন্ধকারাচ্ছন্ন পরিবেশ হয়ে যাবে। ব্রিটেন এবং পশ্চিম ইউরোপে সূর্যের 90-96% অংশই ঢাকা পড়ে যাবে। সল্টলেক যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ এএফসি চ্যাম্পিয়ন লীগ 2 ফুটবল প্রাথমিক রাউন্ডের নকআউট ম্যাচে ইস্টবেঙ্গল 4-1 গোলে কুয়েতের ক্লাব আল আরবি এফসিকে হারিয়ে দিয়েছে। ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন জয়গুপ্ত, বাসিম, লালহালসাঙ্গা এবং রোহিত দানু। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরেকবার। নেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং আন্দোলন নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা করতে সরকার সম্পূর্ণ প্রস্তুত বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন। খবর শেষ হলো।
1: এতক্ষণ কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হলো আকাশবাণী কোলা শহর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 MHz-এ আকাশবাণীর কয়লা শহর কেন্দ্র থেকে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এবার শুনুন নজরুলগীতি শিল্পী ধীরেন্দ্র চন্দ্র মিত্র।

এতক্ষণ শুনলেন নজরুলগীতি শিল্পী ছিলেন ধীরেন্দ্রচন্দ্র মিত্র। আকাশবাণী কোলা শহর, এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: Navy Chief Admiral Krishna Swaminathan meets Mauritius Prime Minister Naveen Chandra Ramgoolam in Port Louis. Reviews maritime security of cooperation. Tensions prevail in Pakistan-occupied Jammu and Kashmir as protesters blame Islamabad for controversial polls, target killings and human rights abuses. Europe witnessing rare and spectacular total solar eclipse described as once-in-a-generation celestial event. And Indian fencing team clinches 3 gold, 1 silver and 1 bronze medals across various senior individual events on 3rd day of Commonwealth Championship in Nigeria. That concludes tonight's World News Bulletin. For more updates, stay tuned to Akashvani. Good night.
1: এতক্ষণ দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশ্ব সংবাদ রিলি করে শোনানো হল। আকাশবাণী গোলা শহর। এবার জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল 13 আগস্ট বৃহস্পতিবার আমাদের অধিবেশন শুরু হবে 4:55, 4:06 অমৃতবাণীতে শুনবেন জগদীশচন্দ্র বসুর রচনা থেকে পাঠ, 6:07 শুনবেন দেশাত্মবোধক গান, 6:10 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে, 7:00 শুনবেন সুপ্রভাত, 7:10 ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা, 7:25 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, 7:35 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ এবং 7:40 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরুক সংবাদ রিলে করে শোনানো হবে, 7:45 শুনবেন রবীন্দ্রসঙ্গীত, 8:00 সমাচার প্রভাত, 8:15 মর্নিং নিউজ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 8:30 উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 8:40 শুনবেন আধুনিক বাংলা গান, 9:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ এবং 9:05 ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে, 9:10 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে, 11:00 সরাসরি ফোন অনুষ্ঠান সুরের ভেলা, 12:05 শুনবেন উত্তর পূর্বাঞ্চলের গানের অনুষ্ঠান শব্দসুর, 12:30 শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান, 1:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে, 1:05 শুনবেন বাংলা ছবির গানের অনুষ্ঠান ছায়াগীতি, 1:30 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, 1:40 শুনবেন মাতৃবন্দনা দেশাত্মবোধক গান, 12:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে, 2:15 শুনবেন ছোটদের ছড়ার গান, 2:30 শুনবেন মনসা মঙ্গল গান পর্ব, দেবপুরের বিপুলার নৃত্য পরিবেশনায় মনোরঞ্জন নম এবং সহশিল্পীরা, 3:00 দিল্লিকেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে এবং 3:05 ইংরেজি সংবাদ দিল্লিকেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 6:00 খড়গৃহস্থিতে শুনবেন কৃষক ভাইদের সাথে সাক্ষাৎকার এবং কৃষি আলোচনা, 6:30 মনসা মঙ্গল গান পর্ব, বিপুলা মনসার 12 মাসি পরিবেশনায় মরণমালাকার পূজারি এবং সহশিল্পীরা, 7:00 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবুরুক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে, 7:35 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, 7:45 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবুরুক সংবাদ এবং 7:55 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে, 8:10 শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান অনুভব, 8:30 বাংলা এবং হিন্দি মিশ্র রকমারি গানের অনুষ্ঠান, 9:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে, 9:15 শুনবেন লোকগীতি,

শুনবেন আধুনিক বাংলা গান। 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। 10:00 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 10:10 শুনবেন রবীন্দ্রসঙ্গীত। 10:20 বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আকাশবাণী কোলা শহর, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে 4:55। স্টুডিওর ঘড়িতে এখন সময় 10:34 হয়ে 55 সেকেন্ড। শুভরাত্রি, জয় হিন্দ।